আকাশবাণী কৈলা শহর। আজ বুধবার 30শে বৈশাখ 1948 শকাব্দ, 5ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 20শে মে 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় 8:58 হয়ে 40 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

0: অমৃতবাণী
1: ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়।
2: ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল?
1: সঞ্জয় উবাচ, দৃষ্ট্বা তু পাণ্ডবানীকম ব্যূঢ়ম দুর্যোধনস্তদা আচার্যম উপসংগম্য রাজা বচনমব্রবীত।
2: সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন,
1: পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতীম চমুম ব্যূঢ়াম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা।
2: হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন।
1: অত্র শূরা মহেশবাসা ভীমার্জুন সমায়ুধি ইয়ুধানো বিরাতশ্চ দ্রুপদশ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গব ইয়ুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা।
2: সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। সেই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী।
1: অস্মাকম তু বিশিষ্ঠায়ে তান নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংহার্তম তান ব্রবীমিতে।
2: হে দ্বিজোত্তম।

0: আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাঁদের সম্বন্ধে বলছি।
1: ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিম জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ।
0: সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন।
1: অঙ্গে চ বহবহ শূরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা।
0: এছাড়া আরো বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ।
1: অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম ত্বিদম এতেষাম বলম ভীমাভিরক্ষিতম অয়নেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতা ভীষ্মম এবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি।
0: আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাবুহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন।
2: অমৃতবাণীতে এতক্ষণ শুনছিলেন শ্রীমদ্ ভগবত গীতা থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। এখন ভক্তিগীতি শুনবেন পদ্মপোলা সালদারের কণ্ঠে।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7টায় শুনবেন ভক্তিসুধা ভক্তিমূলক গানের অনুষ্ঠান, 7:25 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 সমাচার প্রভাত এবং 8:15 মর্নিং নিউজ পর্যায়ক্রমে রিলে করা হবে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে। 8:30 আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ। আধুনিক গান শুনবেন 8:40। 9:00 হিন্দি সংবাদ এবং 9:05 ইংরেজি সংবাদ শোনানো হবে রিলে করে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে। 9:10 থেকে সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান। সকাল 11:00 রয়েছে রকমারি বাংলা গানের সরাসরি অনুরোধের আসর সুরের ভেলা। 12:05 লোকগীতি। 12:30 রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হবে বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 1:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:05 চিত্রমালা হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে 1:30। ককবরক গান শুনবেন 1:40। 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে। 2:15 শাস্ত্রীয় সঙ্গীত। 2:30 সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান। 3:00 হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ রিলে করা হবে দিল্লি কেন্দ্র থেকে। 3:10 থেকে সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান। 6:00 অনুষ্ঠান ঘর গৃহস্থী। 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 8:30 মিক্সড মেলোডিস মিশ্র গানের অনুষ্ঠান। 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে। 9:15 লোকগীতি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 9:30 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে। 10:10 নজরুলগীতি। 10:20 বিশ্ব সংবাদ সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। শুনলেন আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে আকাশবাণী কৈলাসহর।

ভক্তিশুদ্ধ অনুষ্ঠানে এতক্ষণ ভক্তিগীতি শুনছিলেন প্রথমে অনুরাধা পাড়োয়াল এবং পরে অরুণ জারুটার কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। এখন পর্যায়ক্রমে প্রথমে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও কর্পূরক সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের অন্তিম পর্যায়ে গত রাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তিনি সেদেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে চার দিনের ভারত সফরে আসছেন, কলকাতাতেও সফর করবেন তিনি। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে আজ ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের অন্তিম পর্যায়ে গত রাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তাঁকে স্বাগত জানান সেদেশের বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানি। শ্রীমোদীর সম্মানে নৈশভোজের আয়োজন করেন ইতালির প্রধানমন্ত্রী। তিনি পরে সেদেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এক বৈঠক করবেন। ভারত ইতালি পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি ভারত পশ্চিম এশিয়া ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করা হবে। 2025-19 জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যানের পর্যালোচনা করা হবে। এরপরে প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওতে যাবেন। এর আগে প্রধানমন্ত্রী গতকাল নরওয়ের রাজধানী অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে বলেন, ভারত এবং নর্ডিক দেশগুলি পরিবেশবান্ধব প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলগত অংশীদারিত্বে

0: পারস্পরিক সহযোগিতা রূপান্তর করবে। তিনি আরো বলেন, ভবিষ্যতে বিশ্বের জন্য নির্ভরযোগ্য সমাধান তৈরিতে নর্ডিক দেশগুলি বিশেষ সহায়ক হবে। প্রধানমন্ত্রী ভারত নর্ডিক সম্পর্কের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, গত এক দশকে এই দুই অঞ্চলের মধ্যে বাণিজ্য 4 গুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভারতে নর্ডিক দেশগুলির বিনিয়োগ 200% বেশি হয়েছে। এর ফলে ভারতের আরও বেশি উন্নতি হবে এবং নর্ডিক দেশগুলিতে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি নর্ডিক রাষ্ট্রের সঙ্গে ভারত তার পারস্পরিক সম্পর্কের বিকাশ ঘটাবে। তিনি আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টন ফ্রস্টডটির, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন এবং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেটেরি অর্পোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত এবং নর্ডিক দেশগুলির মধ্যে গবেষণা ও স্টার্ট আপ ইকোসিস্টেম সহ অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা হবে।
1: अक्टूबर 2025 से नॉर्वे, आइसलैंड और अन्य एफ्टा देशों के साथ हमने ट्रेड एंड इकोनॉमिक पार्टनरशिप एग्रीमेंट लागू किया और कुछ ही महीने पहले हमने भारत यूरोपियन यूनियन फ्री ट्रेड एग्रीमेंट किया जिसमें डेनमार्क, फिनलैंड और स्वीडन भी भागीदार हैं। इन महत्वाकांक्षी ट्रेड एग्रीमेंट से हम भारत और नॉर्डिक देशों के साथ संबंधों में एक नए स्वर्णिम युग की शुरुआत करने जा रहे हैं।
0: প্রধানমন্ত্রী ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার সংঘাত বন্ধের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি সন্ত্রাসবাদ বিরুদ্ধে ভারত এবং নর্ডিক দেশগুলির দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
1: आज हम सब ने मिलकर ग्लोबल इश्यूज पर भी विचार साझा किए। वैश्विक तनाव और संघर्ष के इस दौर में भारत और नॉर्डिक देश साथ मिलकर एक रूल्स बेस्ड ग्लोबल ऑर्डर को बल देते रहेंगे और यूक्रेन हो या वेस्ट एशिया, हम संघर्ष की शीघ्र समाप्ति और शांति के प्रयासों का समर्थन करते रहेंगे। हम इस बात पर सहमत है कि मल्टीलेटरल इंस्टीट्यूशंस का रिफॉर्म आवश्यक भी है और अर्जेंट भी है और टेररिज्म पर भी हमारा क्लियर और यूनाइटेड स्टैंड है, नो कॉम्प्रोमाइज, नो डबल स्टैंडर्ड।
0: মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে 4 দিনের ভারত সফরে আসছেন। এটি তার প্রথম ভারত সফর। মার্কিন বিদেশ দপ্তরের তরফে জানানো হয়েছে, 4 দিনের এই সফরে নতুন দিল্লির পাশাপাশি কলকাতা, আগ্রা ও জয়পুরে যাবেন রুবিও। তার এই সফরে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতা নিয়ে কথা হবে। 26 মে নতুন দিল্লিতে কোয়াড সম্মেলনে যোগ দেবেন মার্কিন বিদেশ সচিব, উল্লেখ ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীর সদস্য। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। নতুন প্রযুক্তির মাধ্যমে মহাত্মা গান্ধীর আদর্শকে সকলের সামনে তুলে ধরা হবে। এখানে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম মেধা পরিচালিত হলো বক্স প্রযুক্তি। এর আগে এই প্রযুক্তি ব্যবহার করে এখানে সর্দার বল্লভভাই প্যাটেল ও প্রধান প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের মূর্তি স্থাপন করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা জেনেভায় আয়োজিত 79তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা, ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা এবং বৈশ্বিক স্বাস্থ্য সহমতির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এবছর সম্মেলনের মূল ভাবনা বৈশ্বিক স্বাস্থ্য পুনর্গঠন, একটি যৌথ দায়িত্ব বা রিশেপিং গ্লোবাল হেলথ শেয়ার রেসপন্সিবিলিটি। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভারত জুড়ে 1,85,000-এর বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু করা হয়েছে। এর ফলে তৃণমূল স্তরে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করা সম্ভব হয়েছে। পরে শ্রী নাড্ডা ভুটানের স্বাস্থ্যমন্ত্রী লিয়ান প্রোটানডিন ওয়াংচুক এবং নেপালের নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী নিশা মেহতার সঙ্গে বৈঠক করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা কর্পোরেট আইন সংশোধন বিল 2026 সংক্রান্ত একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করেছেন। লোকসভার সাংসদ সুধীর গুপ্তাকে এই কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। কমিটিতে লোকসভার 21 জন এবং রাজ্যসভার 9 জন সাংসদ রয়েছেন। লোকসভার সদস্যদের মধ্যে রয়েছেন কমলজিৎ সেহরাওয়াত, বৈজয়ন্ত পান্ডা এবং ডক্টর নিশিকান্ত দুবে। অন্যদিকে রাজ্যসভা থেকে এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বিনোদ শ্রীধর, তাওড়ে সুজিত কুমার এবং উজ্জ্বল দেওয়া নিকাম। নাইজেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের 175 জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। নাইজেরিয়ার সেনা মুখপাত্র সামাইলা উবা গতকাল এক বিবৃতিতে এই কথা বলেন। তিনি এই যৌথ হামলায় সন্ত্রাসবাদীদের চেকপোস্ট, অস্ত্রাগার, সামরিক সরঞ্জাম এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত আর্থিক নেটওয়ার্কের দপ্তর ধ্বংস করা হয়েছে বলে জানান। এর আগে গত সপ্তাহে মার্কিন ও নাইজেরীয় বাহিনীর এক যৌথ সামরিক অভিযানে ইসলামিক স্টেটের সিনিয়র কমান্ডার আবু বিলাল আল মিনুকি সহ বেশ কয়েকজন সন্ত্রাসবাদী নিহত হয়। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তার গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে।

সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে।

সমাজ কল্যাণ দপ্তরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন, তবে আবেদনকারী কোনো স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো দফতর, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। সরকারি নির্দেশিকায় আরও জানানো হয়েছে, প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। রেল মন্ত্রক জানিয়েছে, উত্তর রেলওয়ে দিল্লি পালওয়াল রুটে নতুন দিল্লি জাংশন কেবিন সেকশনে কভচ 4.0 সফলভাবে চালু করা হয়েছে। এর ফলে নতুন দিল্লি স্টেশন ছাড়া নতুন দিল্লি মুম্বাই সেকশনের তিলক ব্রিজ থেকে পালওয়াল পর্যন্ত সম্পূর্ণ রেলপথ কভচ সুরক্ষার আওতায় চলে এল। তুগলকাবাদ, ওখলা, হজরত নিজামুদ্দিন এবং তিলক ব্রিজ এই 4টি স্টেশনে ট্রেন কোলিশন অ্যাওয়ারনেস সিস্টেম বা ট্রেন দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। ভারতীয় রেল ব্রডগেজ নেটওয়ার্কের 99.6% বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন করে এক বড় মাইল ফলক অর্জন করেছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ব্রডগেজ লাইনের 69,873 কিলোমিটারের বেশি অংশের সম্পূর্ণভাবে বৈদ্যুতিকরণ করা হয়েছে। এর ফলে ভারত ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বেশ কয়েকটি উন্নত দেশের থেকে এগিয়ে গেছে। অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার প্রতিষ্ঠানে ডিজিসি আধিকারিকদের উপস্থিতিতে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 বিমানের ফিউয়েল কন্ট্রোল জ্বালানি নিয়ন্ত্রণকারী সুইচ পরিদর্শনের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বেঙ্গালুরু পৌঁছানোর পর চলতি বছরের 2 ফেব্রুয়ারি থেকে সেটির উড়ান বন্ধ রাখা হয়েছে। জাতীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা নাডা সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ডের অঙ্কিত এবং রেলওয়ের জয়েশ পাতিলকে 3 বছরের জন্য নিষিদ্ধ করেছে। তাদের শরীরে নিষিদ্ধ উপাদান মেলোডোনিয়ামের উপস্থিতি পাওয়া যাওয়ার পর এই সিদ্ধান্ত। এর আগে 69তম ন্যাশনাল ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপে অঙ্কিত তৃতীয় স্থান এবং জয়েশ 5ম স্থান অধিকার করেন। আইপিএল ক্রিকেটে আজকের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরের অন্তিম পর্যায়ে গত রাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তিনি সে দেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে 4 দিনের ভারত সফরে আসছেন। কলকাতা সফরও করবেন তিনি। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতার নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। খেলা শুরু হবে সন্ধে 7:30। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা শহরে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের জন্য জনগণকে আরো বেশি করে উৎসাহিত করতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের পরামর্শ দিয়েছেন। গতকাল আগরতলায় পুর নিগম সহ বিভিন্ন শহর এলাকার বিদ্যুৎ এবং পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের এক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী এই পরামর্শ দেন। সভায় তিনি বিভিন্ন প্রকল্পের কাজ গুণগত মান বজায় রেখে সঠিক সময়ের মধ্যে শেষ করতে নির্দেশ দেন। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে বলতে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানান, এই প্রকল্পে এখন পর্যন্ত শহর এলাকাগুলোতে 2845টি সোলার ইউনিট বসানো হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর একদল তাঁত শিল্পী ও কারিগর গতকাল রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। আলাপচারিতার সময় তারা রাষ্ট্রপতি ভবনের অ্যাট হোম অভ্যর্থনা অনুষ্ঠানের অভিজ্ঞতা তুলে ধরেন এবং তাঁদের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রপতি মুর্মু তাঁর বক্তব্যে কারিগর ও তাঁতিদের সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দেন, যাতে তাঁদের শৈল্পিক জ্ঞান যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছতে পারে এবং তাঁরা আত্মনির্ভরশীল হতে পারেন। ভারত ও নর্ডিক রাষ্ট্রগুলোর অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের পর গতকাল এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি জানান, এই দ্বিপাক্ষিক সম্পর্ককে এবার সবুজ প্রযুক্তি ও উদ্ভাবনী কৌশলগত অংশীদারত্বে উন্নীত করা হচ্ছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বিগত এক দশকে দুই পক্ষের মধ্যে বাণিজ্য 4 গুণ এবং ভারতের নর্ডিক দেশগুলোর বিনিয়োগ প্রায় 200% বেড়েছে, যা উভয় দেশেই কর্মসংস্থান সৃষ্টি করেছে। অন্যদিকে নর্ডিক নেতারা গণতন্ত্র ও আন্তর্জাতিক নিয়ম নীতির রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ভারতের সাথে কাজ করার আহ্বান জানান। পরিশেষে বৈশ্বিক ইস্যুতে প্রধানমন্ত্রী

রাষ্ট্রে ইউক্রেন ও পশ্চিম এশিয়ায় সংঘাত বন্ধের দাবি জানান। সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 2026-এর একটি কেন্দ্র হচ্ছে আগরতলায়ও। আগামী 24 মে উমাকান্ত একাডেমিতে এই কেন্দ্রে রাজ্যের যুবক যুবতীরা পরীক্ষা বসবেন। পশ্চিম জেলার জেলা প্রশাসন জানিয়েছে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলাশাসক ডাক্তার বিশাল কুমার উমাকান্ত একাডেমির পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সেখানে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল নয়াদিল্লিতে আসন্ন নিট ইউজি পুনঃপরীক্ষার প্রস্তুতি পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। পরীক্ষা পরিচালনায় সম্পূর্ণ সততা ও স্বচ্ছতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে শ্রী প্রধান নির্দেশ দেন, পূর্ববর্তী পরীক্ষা প্রক্রিয়ায় চিহ্নিত সমস্ত ত্রুটি অবশ্যই সংশোধন করতে হবে। বৈঠকে পরীক্ষার ব্যবস্থার সঠিক পর্যবেক্ষণ এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারদের সাথে সমন্বয় সভা করার নির্দেশও দেওয়া হয়। বরাক উপত্যকার ভাষা শহীদদের স্মরণে গতকাল আগরতলায় ত্রিপুরা রবীন্দ্র পরিষদের উদীচি গৃহে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিল আলোচনা সভা এবং বহুভাষী কবিতা পাঠ। অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের সভাপতি শুভব্রত দেব তাঁর ভাষণে ভাষা আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ও ভাষাগত সম্প্রীতির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া বক্তব্য রাখেন কবি নন্দকুমার দেববর্মা, অধ্যাপক সেলিম শাহ ও কবি রামেশ্বর ভট্টাচার্য। বহুভাষী কবিতা পাঠে রাজ্যের বিশিষ্ট কবি সাহিত্যিকগণ অংশগ্রহণ করেন। অর্থমন্ত্রী পরমজিৎ সিংহ রায় বলেছেন, সরকার পরিচালনা করাই শুধু নয়, প্রতিটি মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলাই বিজেপির মূল উদ্দেশ্য। গতকাল আগরতলার নতুন নগরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযানে অংশ নিয়ে তিনি একথা বলেন। শ্রী সিংহ রায় দলীয় সংগঠনকে মজবুত করতে জনসংযোগের উপর গুরুত্ব আরোপ করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে সিপিআইএমের এক প্রতিনিধি দল গতকাল জিনানিয়ায় দলীয় নেতা তপন দাসের বাড়ি পরিদর্শন করেন। সম্প্রতি শ্রী দাসের বাড়িতে কথিত হামলার অভিযোগ প্রসঙ্গে শ্রী সরকার সংবাদ মাধ্যমকে বলেন, আক্রমণ করে কারো মনোভাব বা মতাদর্শ পরিবর্তন করা যায় না। তিনি এলাকায় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমায় ব্রু শরণার্থী শিবিরগুলোর সার্বিক উন্নয়ন কর্মসূচি নিয়ে গতকাল কাঞ্চনপুর মহকুমা শাসকের নেতৃত্বে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মহকুমার আশাপাড়া, ভান্ডারিমা ও গোছিরামপাড়ায় ব্রু শরণার্থী শিবিরের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে পর্যালোচনা করা হয়। এইসব প্রকল্প যথাযথভাবে রূপায়িত হচ্ছে বলে বৈঠকে জানানো হয়। পশ্চিম ত্রিপুরা জেলার ইট ভাটা মালিক ও শ্রমিকদের সচেতনতা বাড়াতে গতকাল আগরতলা শ্রমভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাজ্য শ্রম দপ্তরের যুগ্ম কমিশনার বিনয় ভূষণ দাস জানান, ইট ভাটায় 18 বছরের নিচে কোনো শিশুকে দিয়ে কাজ করালে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইট ভাটা মালিকের বিরুদ্ধে এফআইআর দাখিল করা হবে। তাছাড়া ইট ভাটাগুলোতে শ্রমিক পরিবারের শিশুদের যত্নের ব্যবস্থা থাকা, শিশুদের দেখাশোনার জন্য মহিলা কর্মী রাখা এবং শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করানোর ব্যবস্থা রাখা বাধ্যতামূলক বলে বৈঠকে অবহিত করা হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক অনুরোধ 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল 6টি খেলা হয়। রানীরবাজার মাঠে সদর এ দল 142 রানে মোহনপুরকে, নিপকো মাঠে জিরানিয়া 47 রানে তেলিয়ামুড়াকে, মেলাঘর মাঠে আম্বাসা 81 রানে কাঞ্চনপুরকে, ধর্মনগর মাঠে কৈলাসহর 1 উইকেটে লংতরাই ভেলিকে, শান্তির বাজারের মাঠে অমরপুর 62 রানে বিলোনিয়াকে এবং বিলোনিয়া মাঠে ধর্মনগর 154 রানে সাবরুম দলকে পরাজিত করে। আর দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1°C, আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35°C-এর কাছাকাছি থাকতে পারে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা সালচি সালকা আমচাই হাস্তে রগ্নি বদল দল ছাই আগ্নি মানিস রাম নাইতে তাঁতি মিয়া রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রবক্ষ দ্রৌপদী মুর্মুবাই মালাইখা ককলাম সালাইমা জরা বরক রাষ্ট্রপতি ভবন এঠুম্বরম পান্তানি কক্ন রমৈ টিসাও তাই বরকনি সামুং ফুনুকানী সেব খাই রমাবাই খা কাহাম ইয়াফরকা রাষ্ট্রবক্ষক বিনি ককনা রকমাব বরকনি চুবাচুনি নাংকুকমা রকন ফানবকি ককনা রেখা ভারত নর্দিক রাষ্ট্ররগ্নি মানজাক মুগ্ন কতাল থায় তলাংনব কাইসা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অকক্ন খুসা উইশাকা উলথাম ভারত নর্দিক কুচুক বেরেমনি কুথুম লাইমানি ইয়াগুলো মিয়া কথাজা কক্তমা থুমনাই রগ্নি থুম মন্ত্রীবক্রক শাখা অবখাকনি হালক তাবো কখরাং তাং সেব তৈ কতাল সেব রগ হামক্রাই তুবুয়ান মন্ত্রীবক্রক খুরসাকা থাংনাই বিশি কবাঙ্গ কনৈ হাকতরনি বিশিং বানিয়াও হামক্রাই বাগ ব্রী বাং মানক হবৈ ভারত নর্দিক হাকতর রগ্নি রাংবক

0: ততক্ষণ
1: মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz। শ্রোতাবন্ধুদের সবাইকে আবার একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে।

শ্রোতাবন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা গানের অনুরোধের আসর সুরের ভেলা। শ্রোতাবন্ধুরা ফোন করুন আমাদের আসরে আর শুনুন আপনার পছন্দের গান।

0: हेलो हेलो নমস্কার, সুরের ভেলা।
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার বুলটি দি, কেমন আছেন?
1: হ্যাঁ দিদি ভাই, খুব ভালো আছি। আজকে
0: অনেকদিন
1: অনুষ্ঠান
0: অনেকদিন
1: শুরু,
0: পর
1: আরো ভালো হয়ে গেছি।
0: অনেকদিন পর কথা হচ্ছে এবং কথা
1: ও দিদি
0: হবে
1: ভাই, আপনি
0: সকল
1: ভালো তো?
0: শ্রোতা বন্ধুদের সঙ্গে। হ্যাঁ গো, ভালো আছি।
1: দিদি
0: বলুন
1: ভাই, আমি
0: কি?
1: একটি গান শুনবো,
0: নিশ্চয়ই
1: প্রার্থনা ছবি থেকে।
0: প্রার্থনা।
1: প্রার্থনা চেয়েছি যারে আমি,
0: একটু একটু, কোন গানটা?
1: চেয়েছি যারে আমি।
0: ঠিক আছে, ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান। আর সব কিছু কেমন চলছে?
1: খুব ভালো চলছে দিদি ভাই।
0: আচ্ছা, তাহলে সবাইকে নিয়ে শুনুন পছন্দের গান। খুব ভালো
1: হ্যাঁ
0: থাকবে।
1: নমস্কার দিদি ভাই, ভালো থাকবেন।
0: নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা।
1: নমস্কার দিদি।
0: নমস্কার আশুতোষ ভাই।
1: নমস্কার দিদি, কেমন আছেন? অনেকদিন
0: অনেকদিন অনেকদিন পর। ভালো আছি, ভালো আছি। আপনারা ভালো আছেন তো সবাই?
1: আমি অন্য জায়গায় ডায়াল করছিলাম।
0: আচ্ছা,
1: কৈলাসহর তো শুনছিলাম না।
0: হ্যাঁ,
1: আকাশবাণী লখনৌতে আমি ডায়াল করছিলাম। তখন আমার প্রেমজিৎ ভাই দু তিনবার ফোন করলেন, বুলটি ভুনও ফোন করলেন, তো প্রেমজিৎ ভাইয়ের ফোনটা আমি ধরিনি।
0: আচ্ছা,
1: আমি ভেবেছি অন্য কোনো কিছুর জন্য হয়তো বা ফোন করেছে, আচ্ছা পরে কথা বলবো।
0: আচ্ছা,
1: তারপর বুলটি ভুনও ফোন করলো, ওইটা আমি রিসিভ করলাম। তারপর বুঝতে পারলাম যে প্রেমজিৎ ভাই
0: কেন ফোন করেছে, সেই খবর দেওয়ার জন্য। সত্যি সত্যি এই যে একটা বন্ধন, মানে
1: বিভিন্ন জায়গার যে দাদা আজকে অমুক জায়গায় রেকর্ডিং হচ্ছে, অমুক জায়গায় লাইভ হচ্ছে, ভারতের বিভিন্ন, প্রায় সময় উনি আমাকে বলে থাকেন, ধন্যবাদ উনাকে।
0: সত্যি সত্যি আমি সেটাই বলছিলাম, এই যে আকাশবাণীর মাধ্যমে শ্রোতা বন্ধুদের মধ্যে বা আমাদের সঙ্গে শ্রোতা বন্ধুদের সঙ্গে যে একটা অদৃশ্য বন্ধন একটা তৈরি হয়েছে, সেটা কিন্তু মানে কোনোভাবেই অস্বীকার করা যায় না, এবং ভীষণ ভীষণ মন ছুঁয়ে যায়। ভীষণ ভালো লাগলো যে এই কথা শুনে যে প্রেমজিৎ ভাই আপনাকে খুশির সঙ্গে, আনন্দের সঙ্গে খবর দিয়েছেন যে আকাশবাণী কৈলাসহর আবার স্বমহিমায় ফিরে এসেছে। যাই হোক, আবার শুরু হোক নতুন করে আমাদের পথ চলা।
1: দারুণ কিশোর কুমারের একটা গান শুনছিলাম, জানি না কে।
0: হ্যাঁ, বুলটি দি, বুলটি দি,
1: প্রিয় গান,
0: বুলটি দি ফোন, এটা অনুরোধ ছিল।
1: ত্রয়ী
0: বললে আমার নাসিরুদ্দিন শাহর চেহারাটা মনে পড়ে যায়।
1: আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ, নাসিরুদ্দিন শাহ ছিলেন তো ওই ছবি,
1: ছিলেন না?
0: মুখ্য মুখ্য ভূমিকায় ছিলেন, মুখ্য ভূমিকায় ছিলেন।
1: আজকে আমি যে গানটা শুনবো, গানটা হচ্ছে আরো কাছাকাছি আরো কাছে এসো, আশাজি কিশোর দা গেয়েছেন, আর এই গানের মধ্যে অভিনয় করেছেন দেবশ্রী রায় আর সৌমিত্র চ্যাটার্জি।
0: আচ্ছা,
1: আর এই গানখানি লিখেছেন বাংলা সঙ্গীত জগতের সব থেকে বড় একজন রাইটার স্বপন চক্রবর্তী, আর সুরের জাদুকর রাহুল দেববর্মনজি সুর দিয়ে সাজি। তো শ্রোতাদের উদ্দেশ্যে আমার নামটা আমি বলে দিই আবার, আমি
0: ছবি, এটা কি মিঠুন চক্রবর্তীর ছবি ছিল?
1: ত্রয়ী মিঠুন চক্রবর্তী,
0: দেবশ্রী আর মিঠুন চক্রবর্তী, তাই তো?
1: দেবশ্রী, হ্যাঁ দেবশ্রী,
0: ঠিক আছে।
1: আর আপনার কেষ্ট মুখার্জি ছিল।
0: নাসিরুদ্দিন শাহ ছিলেন, তারপর ড্যানি ছিলেন, এই মুহূর্তে আমি আসলে হয়তো আমি গুলিয়ে ফেলেছি আর কি। ঠিক আছে, ঠিক আছে।

0: কথা ভুল হতেই পারে। হুম হুম হুম হুম আর এই গানখানি দিয়ে আপনাকে নিয়ে শুনবো, আর ভীষণ প্রিয় একজন ভাই সুনীল শর্মা,
1: আচ্ছা,
0: প্রেমজিৎ চক্রবর্তী, বুলটি দাস, জহরলাল বর্মন মহাশয়, অবিনাশ ভাই, আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী শুনছেন সবাইকে নিয়ে শুনবো। অনেকদিন পর শুরু হলো, সেজন্য তিন চারটা নাম নিলাম দিদি।
1: নো প্রবলেম, ঠিক আছে, সবাইকে নিয়ে শুনুন পছন্দের গান, ভালো থাকবে।
0: নমস্কার দিদি।
1: নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার জহরদা, কেমন আছেন
1: হ্যাঁ
0: বলুন।
1: হ্যাঁ, ভালোই আছি, ভালোই আছি। দারুণ, আপনার স্মৃতিশক্তি কিন্তু দারুণ বলো।
0: অনেকদিন পর ভীষণ ভালো
1: বেশ
0: লাগছে সকল
1: অনেকদিন
0: শ্রোতা
1: পর,
0: বন্ধুদের
1: হ্যাঁ
0: সঙ্গে
1: বেশ
0: কথা
1: অনেকদিন
0: বলে।
1: পর আপনার সাথে কথা হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আর প্রথমে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন।
0: ভালো আছি, ভালো আছি।
1: আচ্ছা ঠিক আছে, আমিও মোটামুটি ভালোই আছি। ভালো তো থাকতেই হবে, কারণ যদিও আপনাদের কৈলাসহরকে আমরা পাইনি এতদিন ধরে, তবু কি করব, খুব কষ্টে হয়তো বা দিন কেটেছে কয়েকটা দিন।
0: কষ্টের পর যখন আনন্দটা আসে না,
1: হ্যাঁ,
0: সেটার
1: তখন একটা আলাদা, হ্যাঁ একটা
0: আলাদা
1: আলাদা
0: অনুভূতি
1: একটা,
0: এবং
1: হ্যাঁ
0: আনন্দটা দ্বিগুণ হয়ে যায়।
1: হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি। আর
0: একদম
1: আপনাদের নিরলস প্রয়াসে আবারও সুরের ফেলাকে পেয়ে আজ
0: ঠিক
1: খুশিতে
0: ঠিক ঠিক
1: এই মনটি ভরে গেছে,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: তাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
0: অসংখ্য ধন্যবাদ দাদা। এটা
1: তো
0: আমাদের
1: আজকে আমাকে
0: সৌভাগ্য
1: একটি,
0: আপনাদের
1: হ্যাঁ বলুন,
0: সহযোগিতা পাওয়া।
1: হ্যাঁ
0: বলুন
1: সত্যি তাই।
0: বলুন, কি
1: তো
0: শুনতে
1: আজকে
0: চাচ্ছেন?
1: সুরের ভেলায় আমাকে একটি গান শুনিয়ে দিবেন।
0: হুম,
1: মহান গীতিকার ও সুরকার স্বপন চক্রবর্তীর লেখা ও সুর দেওয়া একটি গান, ছবি হচ্ছে সুরের আকাশে,
0: হুম,
1: তাপস পাল ও দেবশ্রী রায়ের অভিনীত, আশাজির কণ্ঠে। আমি অচেনা যে পরিচয় হয়ে হবে গানে গানে,
0: বাহ,

0: আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে।
1: দেখছি ঠিক আছে,
0: পেয়েছেন ম্যাডাম?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রয়েছে
0: পেয়েছেন?
1: আমাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: ঠিক আছে, সেই গানটি শুনে দিন।
1: হ্যাঁ
0: আর অনেক দিন পরে তো পেয়েছি আজকে সুরের ভেলা, তাই প্রথমে আপনাকে নিয়ে শুনবো
1: হুম
0: এই গানটি। আর রয়েছেন আমাদের আশুতোষ বাবু রয়েছেন, ভাই প্রেমজিৎ চক্রবর্তী রয়েছেন, বুল্টি বোন রয়েছেন, সংকিতা ভুন রয়েছেন, ভাই অবিনাশ রয়েছেন সঙ্গে, সবাইকে নিয়ে শুনবো সেই গানটি।
1: সবার জন্য পাঠিয়ে দিলাম পছন্দের গান।
0: হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে, ভালো
1: ভালো
0: থাকুন, সুস্থ
1: থাকবেন,
0: থাকুন।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।

0: নমস্কার, শরীর ভালো?
1: হ্যালো,
0: হ্যালো,
1: নমস্কার দিদি, আমি রাবেন্টু ঠাকুমা থেকে চাকরি করতে বলছিলাম। গান শুনে দেবে, ছবির নাম হচ্ছে আজ প্রিয়া, এই ছবির নাম নামে গান গান শুনে দেবে।
0: কোন গান?
1: আজ প্রিয়া ছবির নাম, এই ছবির নাম নামে গান গান শুনে দেবে।
0: আজ
1: আমি আজ তুমি কি আই গান কি
0: কোনটা কোনটা?
1: আমি আজ তুমি কি আই গান গান শুনে দেবে আর কি।
0: আমি
1: আমি আছি তুমি প্রিয়া,
0: আমি আজি তুমি হীরা। আপনার লাইনটা আমি বুঝতে পারছি না গানের, আবার বলুন।
1: হ্যালো, আমি আছি তুমি কি আই গান গান শুনে দেবে আর কি।
0: কোন ছবির গান?
1: আজি কুই আসবি নাম, তুমি নাম নামে আজকে গান গান এখানে আজকে।
0: ঠিক আছে, আমি দেখছি।
1: হ্যাঁ
0: ঠিক আছে রবীন্দ্র ভাই, আমি পাঠিয়ে দিচ্ছি।
1: হ্যাঁ, সব অসুবিধা নেই, আপনি এখানে।
0: নিশ্চয় নিশ্চয়,
1: নমস্কার
0: নমস্কার।

0: হ্যালো দিদি, নমস্কার।
1: হ্যালো, হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ দিদি, শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ শুনতে পাচ্ছি একদম। আপনি লালন খাড়ামি বলছেন?
0: হ্যাঁ হ্যাঁ, লালন খাড়ামি বলছি, গোবিন্দপুর হাওড়া পশ্চিমবঙ্গ থেকে।
1: স্বাগত আপনাকে অনুষ্ঠানে। তো এখন পশ্চিমবঙ্গের পরিস্থিতি কেমন?
0: হ্যাঁ দিদি ভাই, প্রচণ্ড গরম।
1: আচ্ছা,
0: হ্যাঁ ভীষণ একটু মানে অসুবিধার মধ্যে রয়েছি।
1: বৃষ্টি নেই?
0: না, বৃষ্টি এখনো পর্যন্ত হয়নি।
1: ওহো, হ্যাঁ কিছুদিন আগে তো, কিছুদিন আগে না, হয়তো গতকালই ছিল,
0: এক সপ্তাহ আগে একটু হয়েছিল।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনাদের নতুন মুখ্যমন্ত্রী পেয়েছেন, কেমন চলছে সব কিছু?
0: হ্যাঁ সব কিছু।
1: আচ্ছা তো বলুন, কি শুনবেন আজ?
0: আধুনিক গানের অনুরোধ করা যাবে তো?
1: নিশ্চয়ই বলুন।
0: হ্যাঁ আমাকে মান্নাদের গানটা যদি সম্ভব হয়, যদি পাওয়া যায় গানটা, অতি দীর্ঘ দগ্ধ দিন, এই গানটা যদি থাকে শোনাবেন।
1: আমার খুব প্রিয় গান,
0: এই গানটা হবে তো?
1: দেখছি আমি, অনেক পুরনো গান। অতি দীর্ঘ,
0: হ্যাঁ অতি দীর্ঘ প্রখর, অতি দীর্ঘ দগ্ধ দিন,
1: অনেক আগে, আমারও অনেক আগের শোনা গান। লাইটে ঠিক আছে তো? আমি ঠিক মনে করতে পারছি না। হ্যাঁ, প্রখর দারুণ অতি দীর্ঘ তপ্ত দিন, লাইনটা এরকম।
0: হ্যাঁ এই গানটা পাওয়া গেছে?
1: নিশ্চয় নিশ্চয়, বিখ্যাত গান মানে।
0: হ্যাঁ এই গানটা সব বন্ধুদেরকে নিয়ে দেখুন, আপনিও শুনবেন।
1: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে,
0: নমস্কার, ভালো থাকবেন।
1: নমস্কার, পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান।

0: নমস্কার, সুরের ভালা।
1: হ্যাঁ দিদি, নমস্কার। নেবেন?
0: নমস্কার বরুণ ভাই।
1: হ্যাঁ দিদি ভাই, শরীরটা কিন্তু সংঘাত থেকে আপনি সুন্দর কিনে ফেলেছেন।
0: কেমন আছেন বলুন, অনেকদিন পর কথা হচ্ছে।
1: হ্যাঁ দিদি ভাই, আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন বলুন।
0: ভালো ভালো, আর সবার সঙ্গে কথা বলতে পেরে মনটাও ভীষণ মানে ভালো হয়ে
1: আসলে
0: গেছে।
1: আমি তো দিন রেডিও শুনি, তো
0: হ্যাঁ হ্যাঁ,
1: তো আজকে হঠাৎ করে সুরের বেলা শুনলাম
0: হ্যাঁ,
1: এবং আপনি এসেছেন, দেখি তাই করে ফোনটা লেগে গেল।
0: যাক, খুব ভালো লাগলো কথা বলতে পেরে। বলুন কি শুনবেন আজ?
1: দিদি আজকে তো গান শুনবো, গানের লাইনটা হলো চরণ দুলিত চাই না কিছু আর। তবে তো দিদি গানটা
0: নিশ্চয় নিশ্চয়, এটা তো একটা কমন গান। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রয়েছে রয়েছে গানটি, এটা একটা হ্যাঁ বিখ্যাত গান। বলুন বলুন বলুন, নিশ্চয়ই বলুন।
1: প্রথমত রয়েছেন দাদা আশুতোষ দেবনাথ, বুলটি সঙ্গীতা দেবনাথ, রয়েছেন রাজেন্দ্র চাকমা, আর রয়েছেন বুলটি দাস, আর শ্রীমতী চক্রবর্তী, জওহরলাল দাস, আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাই জন্য শুনবো ভাই, আপনিও শুনবেন।
0: নিশ্চয়ই, তো সবার জন্য পাঠিয়ে দিলাম পছন্দের গান। কথা হবে পরের আসরে। নমস্কার।

0: নমস্কার সুরির ভেলা।
1: নমস্কার দিদি। হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
1: জি, আমি আকসাদুর বলছিলাম, ধুবড়ি আসাম থেকে।
0: স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নামটা বলবেন আবার।
1: মোহাম্মদ আকসাদুর রহমান।
0: আচ্ছা, ডিব্রুগড় থেকে, আসাম ডিব্রুগড় থেকে।
1: ধুবড়ি, ধুবড়ি,
0: ধুবড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ প্রথম ফোন করলেন আপনি?
1: না, এর আগেও কয়েকদিন ফোন করেছিলাম, কিন্তু অনেকদিন ধরে আপনাদের প্রোগ্রামটা অনলাইনে আসছে না, আজ দেখি এসেছে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: কারণ কি
0: না, কিছুদিন বন্ধ ছিল আমাদের এখানে, মানে প্রোগ্রাম চলেছে কিন্তু ফোন ইন প্রোগ্রামটা হয়নি আর কি।
1: আর আপনাদের অনুষ্ঠান আমাদের এখান থেকে শোনা যায় না, না আমরা তো অনলাইনে শুনি আপনাদের প্রোগ্রাম।
0: হ্যাঁ, মোবাইলে, তাই তো?
1: জি।
0: যাক, খুব ভালো লাগলো আকাশবাণী কৈলাস শহরের অনুষ্ঠান আপনাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। কোন অনুষ্ঠান ভালো লাগে আপনার সবচেয়ে বেশি বলুন?
1: আমি আসলে সবচেয়ে সুরের ভেলা এই অনুষ্ঠান নিয়মিত শুনি।
0: আচ্ছা,
1: এবং ফোন করার ট্রাই করি, লাইন অনেক বিজি হয়ে গেছে না এখন,
0: শ্রোতা
1: দূরের দূরের শ্রোতা আপনাদের প্রোগ্রামে ফোন করছে।
0: হ্যাঁ হ্যাঁ, ঠিক। তো আপনি কি করেন সেখানে?
1: রেগুলার ফোন করবো এমন তো কোনো কথা নাই, অনেকদিন বাজে বাজে ফোন করি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি করেন?
1: আসলে আমি বাড়িতে কাপড়ের কাম করি, শাড়ি।
0: আচ্ছা, এমব্রয়ডারি করেন?
1: জি।
0: আচ্ছা আচ্ছা, যাক বলুন কি শুনবেন আজ আমাদের অনুষ্ঠানে।
1: আমি আজ ফুল আর পাথর ছবি থেকে গান শুনতে চাই। গানের শিরোনাম ও সাথী এসে গো, শিল্পী হলেন উদিত নারায়ণ ও অনুরাধা ভটুয়া।
0: এটা বাংলা গান?
1: জি, বাংলা গান।
0: ও সাথী
1: এসো গো, ফুল আর পাথর ছবি থেকে।
0: আচ্ছা আচ্ছা, দেখছি।

ঠিক আছে আফসার ভাই, আমি পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান। ঠিক আছে, ভালো থাকবেন, আবারও কথা হবে, ফোন করবেন। নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা।
1: নমস্কার মাতাজি।
0: নমস্কার দাদা, কেমন আছেন বলুন।
1: অনেকদিন পর, অনেকদিন পর আপনাদের সাথে আলোচনা হইল। আমরা পিপাসিত হয়ে অনেকদিন যাবত অপেক্ষা করছিলাম আপনাদের।
0: একই অবস্থা আমাদেরও।
1: গান শুনব,
0: হ্যাঁ,
1: রবীন্দ্রসঙ্গীত।
0: আচ্ছা,
1: গাতি আছি মালা বিরহেরে বেলা আকাশ কুসুম চয়নে, গাতি আছি মালা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে।
0: দেখছি
1: গানটা হবে কি।
0: গাথি আছি মালা, হ্যাঁ হ্যাঁ দেখছি দাদা।
1: আচ্ছা,
0: গাথি আছি মালা
1: বিরহের বেলা,
0: গানটা তো মনে হচ্ছে নেই
1: আমাদের,
0: নেই মনে হচ্ছে গানটা। আরো একটা পছন্দ বলুন।
1: গাথি আছি মালা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে, গানটা নেই না
0: না
1: গানটা না থাকে যদি আরেকটা দিতেন, আমার মাথা নত করে দাওদে তোমার চরণ দুরা ধুলার তোলে, আমার মাথা নত করে দাও হে।
0: আচ্ছা, অনেকদিন পর দাদা আপনার সঙ্গে কথা হচ্ছে, দুলান আপনি গিয়ে শোনেন না আমাদের।
1: হ্যাঁ
0: বলছি, দুলান আপনার কণ্ঠে শোনা যাক।
1: না গো, আমার কণ্ঠ অপরিহার্য, আমার কণ্ঠ অপরিহার্য। আমি আজকে বহুদিন যাবৎ হাড়ের রোগে অসুস্থ, আমার শ্বাসকষ্ট হইতেছে, আরেকদিন শোনাবো।
0: ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে দাদা, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: নমস্কার।
0: নমস্কার দাদা, নিরঞ্জন গোস্বামী আমাদের সঙ্গে কথা বললেন। হ্যাঁ ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান। নমস্কার।

বাংলা গানের শ্রোতা বন্ধুদের অনুরোধের আসর সুরের ভেলা আজ এতটুকুই। কথা হবে আগামী আসরে। সবাই খুব ভালো থাকবেন এই শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছে আসর থেকে।

আকাশ বাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ। শ্রোতাবন্ধুদের সবাইকে আবার একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে।

শ্রোতা বন্ধুদের আবার একবার জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 কম্প্যাক্ট ডিস্কে শুনবেন লোকগীতি। অনুষ্ঠানে আজকে শিল্পীরা হলেন অর্জুন খ্যাপা, তাপসী রায় চৌধুরী, তরুণী সেন মহন্ত এবং মালতী মহন্ত। বেলা 12:30 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী চন্দনা সেনগুপ্ত। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা প্রচারিত হবে বেলা 1:05। অনুষ্ঠানে আজ শুনবেন তুম্বিন ছবির গান। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের আসর বেলা 2:15। সংবাদ বেলা 1:00 এবং বিকেল 3:00 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, এবং বেলা 2:00 এবং বিকেল 3:05 শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 1:30।

কৃষক ভাইদের জন্য আসর ফার্ম অ্যান্ড হোম প্রচারিত হবে সন্ধে ছটায়, 6:30 কিষাণ বাণী। সন্ধে 7টায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। বাংলা কথিকা প্রচারিত হবে রাত 8:05। 8:30 শুনবেন নানান স্বাদের গান। রাত 9:15 লোকগীতি শিল্পী সত্যকে শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের আসর রাত 9:30। অনুষ্ঠানে আজকের শিল্পী হলেন মিতা পণ্ডিত। শুনবেন বেহাগ রাগে খেয়াল। রাত 10:10 রেবা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন নজরুল গীতি। সংবাদ সন্ধে 7:35 এবং রাত 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।

7:45 এবং 7:55। আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক ও স্থানীয় বাংলার সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে রাত 9:00 এবং রাত 10:20 ওয়ার্ল্ড নিউজ। শ্রোতা বন্ধুদের আবার একবার জানিয়ে দিলাম আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। আমাদের আজকের প্রথম পরিবেশনা লোকগীতি, প্রথম শিল্পী অর্জুন খ্যাপা।

বিভিন্ন শিল্পীর পরিবেশনায় এতক্ষণ শুনলেন লোকগীতি। অনুষ্ঠানটি পরিবেশিত হল কম্প্যাক্ট ডিস্কে। আকাশ মানে কৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারে নিবেদন রবীন্দ্রসঙ্গীত শিল্পী চন্দনা সেনগুপ্ত।

আকাশ বাণী কৈলা শহর স্টুডিও ঘড়িতে এখন সময় বেলা 12:59 মিনিটে 50 সেকেন্ড। সম্প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

0: मुंबई इंडियंस से होगा। ये मैच कोलकाता में शाम 7:30 बजे शुरू होगा। कल रात राजस्थान रॉयल्स ने लखनऊ सुपर जायंट्स को 7 विकेट से हरा दिया। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: সম্প্রচারিত হল দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পরিবেশনা হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। অনুষ্ঠানে আজ শুনুন তুমবিন ছবির গান। প্রথম গানখানি দ্বৈত কণ্ঠে গিয়েছেন সোনু নিগম এবং অনুরাধা পাড়োয়াল।

গানখানি শুনলেন অনুরাধা পাড়োয়াল এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে। তুমবিন ছবিতে এবারের শিল্পী জগজিৎ সিং।

0: আকাশবাণী কৈলাসহর। এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ভারত ও ইতালির কৌশলগত সম্পর্ক জোরদার করার বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রী আজ দ্বিপাক্ষিক আলোচনায় বসছেন। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করতে ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাতারেলার সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও দক্ষিণ কোরিয়া আজ প্রতিরক্ষা ক্ষেত্রে সাইবার সহযোগিতা প্রসার সংক্রান্ত চুক্তি বিনিময় করেছে। পাঞ্জাব পুলিশ আজ দুবাই ভিত্তিক একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র ভেঙে দিয়েছে, দুজন গ্রেপ্তার। ইরান সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন G7 সম্মেলনে যোগ দেবেন বলে ঘোষণা করেছেন। নাইজেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইসলামিক স্টেটের 175 জন সন্ত্রাসবাদী নিহত। ফুটবলে মহিলাদের সাব চ্যাম্পিয়নশিপ 2026-এর প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। আজকে বিস্তারিত খবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তিনি আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকের জন্য উন্মুখ হয়ে আছেন। ভারত ইতালি কৌশলগত সম্পর্ক জোরদার করার বিষয়ে তাঁরা আলাপ আলোচনা করবেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, রোমে অবতরণের পর তিনি ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে নৈশভোজে মিলিত হন, ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শন করেন তাঁরা। প্রধানমন্ত্রী বলেন, উভয় নেতা বিভিন্ন বিষয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময় করেছেন। আজকের আলোচনায় ভারত ইতালি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা চলবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী পরে ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাতারেলার সঙ্গে আলাপচারিতায় মিলিত হবেন। ভারত ইতালি দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে তাঁরা কথা বলবেন। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর IMEC-র বিষয়টিও তাদের আলোচনায় উঠে আসবে। যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা 2025-2029 পর্যালোচনা করা হবে। শ্রী মোদী এরপর খাদ্য ও কৃষি সংগঠন FAO-র সদর দপ্তরও পরিদর্শন করবেন, যা বহুপাক্ষিকতা এবং আন্তর্জাতিক স্তরে খাদ্য সুরক্ষার প্রতি ভারতের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে। ভারত ইতালি সম্পর্ক সাম্প্রতিককালে অভূতপূর্বভাবে বিকশিত হয়ে এক চূড়ান্ত ও নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যৌথ বিবৃতিতে বলেছেন, দুদেশের সম্পর্ক কেবল সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এক বিশেষ কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরিত হয়েছে। এই সম্পর্ক স্বাধীনতা, গণতন্ত্রের মূল্যবোধ এবং ভবিষ্যতের এক যৌথ ভাবনার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দুই নেতা প্রতিবেদনে উল্লেখ করেন, উভয় দেশের অর্থনৈতিক গতি, সামাজিক সৃজনশীলতা এবং শতাব্দী প্রাচীন সভ্যতার প্রজ্ঞার মেলবন্ধনে এই অংশীদারিত্ব এখন এক নতুন মাত্রা পাচ্ছে। উভয় নেতা বলেন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি দুদেশের মধ্যে বৃহত্তর বাণিজ্য ও বিনিয়োগের পথ সুগম করবে। প্রতিরক্ষা, মহাকাশ, পরিবেশ বান্ধব প্রযুক্তি, মোটর গাড়ির যন্ত্রাংশ নির্মাণ, ওষুধপত্রসহ বেশ কিছু ক্ষেত্রে 2029 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 20,000 ইউরোর লক্ষ্যমাত্রা অর্জন করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির চিত্রশিল্পী জিয়াম পাওলো তোমাসেত্তিকে ভারতীয় সংস্কৃতির প্রতি তার অনুরাগের জন্য প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, তার রোম সফরের সময় শিল্পী বারাণসীকে কেন্দ্র করে অসাধারণ শিল্পকর্ম উপস্থাপন করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় সংস্কৃতির প্রতি তোমাসেত্তির অনুরাগ 4 দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত। তিনি জানান, 1980-এর দশকে এই ইতালীয় শিল্পী বৈদিক সংস্কৃতির বইয়ের অলঙ্করণ দিয়ে তার যাত্রা শুরু করেছিলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, 2008-2013 সালের মধ্যে তোমাসেত্তি মহাভারতের উপর ভিত্তি করে 23টি বৃহৎ চিত্রকর্ম সম্পন্ন করেন। ভারত ও দক্ষিণ কোরিয়া আজ প্রতিরক্ষা ক্ষেত্রে সাইবার সহযোগিতা প্রসার সংক্রান্ত চুক্তি বিনিময় করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় একথা জানিয়ে দক্ষিণ কোরিয়া সফররত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, তিনি দুদেশের বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য উন্মুখ। তিনি আজ সোলে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী আন গিউব্যাকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক স্তরে শান্তি প্রতিষ্ঠা, স্থিতিশীলতা এবং প্রযুক্তিগত সহযোগিতার প্রতি যৌথ অঙ্গীকারের পাশাপাশি ভারত দক্ষিণ কোরিয়া কৌশলগত সহযোগিতা আরও নিবিড় করার উপায় নিয়ে আলোচনা করেন। এর আগে শ্রী সিং কোরিয়ার জাতীয় সমাধিক্ষেত্রে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দেশের সেবায় আত্মত্যাগকারী সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাঞ্জাব পুলিশ দুবাই ভিত্তিক একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র ভেঙে দিয়েছে। চক্রটি আবুধাবি থেকে পাঞ্জাব এবং জাতীয় রাজধানী দিল্লি

মাদক পাচার করত বলে খবর। অমৃতসর পুলিশ কমিশনারেট অভিযান চালিয়ে 10 কেজি আইস, মিথামফেটামাইন এবং 4 কেজি হেরোইন সহ 2 মাদক চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে একজন সম্প্রতি দুবাই থেকে ফিরেছিল। তাকে পাঞ্জাবের বিভিন্ন জেলায় মাদক সরবরাহের জন্য হেরোইন এবং মিথামফেটামাইনের চালান পরিবহনের প্রশিক্ষণ ও দায়িত্ব দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 31 মে রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তার গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরান সংঘাত নিয়ে ওয়াশিংটন এবং বেশ কয়েকটি ইউরোপীয় মিত্র দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে ফ্রান্সে হতে চলা G7 শিখর সম্মেলনে যোগ দেবেন। হোয়াইট হাউসের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ পূর্ব ফ্রান্সের এভিয়ন লা বেন শহরে 15-17 জুন পর্যন্ত এই সম্মেলন চলবে। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, অভিবাসন এবং আন্তর্জাতিক স্তরে নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ইরানের প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স, জার্মানি, ইতালি ও ব্রিটেন সহ প্রধান ইউরোপীয় অংশীদার রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বেইজিংয়ে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়ার সংকট, আন্তর্জাতিক বাণিজ্য সহ একাধিক বিষয় নিয়ে বার্তালাপ করেন। চীনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, দুদেশের শীর্ষ নেতৃত্বের এই আলাপচারিতা বেইজিং ও মস্কোর মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে। রাষ্ট্রসংঘ, সাংহাই সহযোগিতা সংগঠন SCO এবং ব্রিক্সের মতো আন্তর্জাতিক ফোরামগুলোর মাধ্যমে পারস্পরিক সমন্বয় বাড়াবে। উভয় দেশ বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তা ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতার উপরও জোর দিয়েছে। দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য $200 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে বলে আলোচনায় উঠে এসেছে। নাইজেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের 175 জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। নাইজেরিয়ার সেনা মুখপাত্র সামাইলা উবা গতকাল এক বিবৃতিতে একথা জানিয়ে বলেন, এই যৌথ হামলায় সন্ত্রাসবাদীদের চেকপোস্ট, অস্ত্রাগার, সামরিক সরঞ্জাম এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত আর্থিক নেটওয়ার্কের সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। কঙ্গোয় ইবোলা আক্রান্তে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 136। সেদেশের স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রাজার কাম্বা জানিয়েছেন, কঙ্গোর পূর্ব অংশে এই রোগের প্রাদুর্ভাব সবথেকে বেশি। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত 543 জনকে এই রোগে আক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছে। অপরদিকে প্রতিবেশী দেশ উগান্ডায় ইতোমধ্যেই 2 জন ইবোলা আক্রান্তের খবর পাওয়া গেছে। চীনের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টিজনিত বন্যায় অন্তত 12 জন নিহত, নিখোঁজ আরও অনেকে। সেদেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, হুনান, হুবেই এবং গুইঝাও প্রদেশ সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত। মধ্য চীনের হুনান প্রদেশে সিমেন কাউন্টিতে 5 জন নিহত, নিখোঁজ 11 জন। 19,000-এরও বেশি বাসিন্দাকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পার্শ্ববর্তী হুবেই প্রদেশে 3 জন নিহত, আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করতে রাবার বোট ব্যবহার করা হচ্ছে। দক্ষিণ পশ্চিম চীনের গুইঝাও প্রদেশে 4 জন বন্যায় প্রাণ হারিয়েছেন, একাধিক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন। প্রায় 4,000 মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জাতীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা নাডা সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ডের অঙ্কিত এবং রেলওয়ের জয়েশ পাটিলকে 3 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। তাদের শরীরে নিষিদ্ধ উপাদান মেলডোনিয়ামের উপস্থিতি পাওয়ার পরই এই সিদ্ধান্ত। এর আগে 69তম ন্যাশনাল ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপে অঙ্কিত তৃতীয় স্থান এবং জয়েশ 5ম স্থান অধিকার করেছিলেন। উভয় ক্রীড়াবিদই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নেওয়ায় তাদের শাস্তির মেয়াদ 1 বছর কমানো হয়েছে। ফুটবলে মহিলাদের সাব চ্যাম্পিয়নশিপ 2026-এর প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। জাতীয় দলের প্রধান কোচ ক্রিসপিন ছেত্রী গতকাল 26 সদস্যের এই দল ঘোষণা করেন। কয়েকদিনের মধ্যেই 23 জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। গোয়ার মারগাঁওয়ের পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে চলতি মাসের 25 তারিখ থেকে 6ই জুন পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। গ্রুপ বিতে থাকা ভারত প্রথম দিনেই মালদ্বীপের মুখোমুখি হবে। অন্যদিকে গ্রুপ এতে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের বিরুদ্ধে খেলবে। প্রতিযোগিতার ফাইনাল 6ই জুন। ইডেনে আজ IPL ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ইতালির কৌশলগত সম্পর্ক জোরদার করার বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রী

0: দ্বিপাক্ষিক আলোচনায় বসছেন। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করতে ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাতারেলার সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও দক্ষিণ কোরিয়া আজ প্রতিরক্ষা ক্ষেত্রে সাইবার সহযোগিতা প্রসার সংক্রান্ত চুক্তি বিনিময় করেছে। খবর শেষ হলো, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।
1: কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের আসরে এতক্ষণ শুনলেন সেতার বাদন শিল্পী ছিলেন বুধাদিত্য মুখোপাধ্যায়। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এবারে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হচ্ছে। এরপরে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি ও ইংরেজি সংবাদ।
1: राष्ट्रीय सेवा देश की सुरीली धड़कन प्रस्तुत है कार्यक्रम सदाबहार नगमे। सभी सुनने वालों को राजेश का प्यार भरा नमस्कार। प्रोग्राम की शुरुआत कर रहे हैं मुकेश की आवाज में संगम फिल्म के गाने के साथ। बोल हैं हसरत जयपुरी के और तर्ज शंकर जयकिशन की।

0: নমস্কার দাদা।
1: নমস্কার
0: দাদা, আমরা এখন কোন জমা আছে? কোন
1: জায়গায় আমরা আছি? মনোবিলি।
0: মনোবিলি কেটে হিদলিনি?
1: হিদলি ধরে।
0: হিদলি ধরে, হ্যাঁ। এটা মনোবিলি পঞ্চায়েতের আন্ডারে?
1: ওয়া পঞ্চায়েতের আন্ডারে।
0: তো আপনার কিটা জন্ম কর্ম কিটা এখানে নেই?
1: আমরা তো ধর্ম কর্মের এখানে সারা বছর থেকে ওই মা বাবা থাকতে এখানে, আমরা বাবা তারও জন্ম ওইখানে।
0: আমরা
1: খেত কৃষি লইয়ে বাবার লগে লগে থেকে থেকে শিখছি কিছু, ওখানে বাবা নাই, ওখানে আমরা খেত কৃষি জায়গা দৌড়িয়ে রাখছি।
0: আচ্ছা, তো মোটামুটি আপনি বিভিন্ন রকমের খেত কৃষি কর্রা?
1: কর্রা আমরা তো মানে খেত কৃষির উপরে জীবিকা রক্ষা, চাকরি চুরি নাই।
0: তো এই হিসাবে আপনারা খুঁজেই যারা
1: খুঁজেই যারা,
0: তো গত ইয়েতে কীরকম হয়েছিল আপনার?
1: হয়েছে মোটামুটি খারাপ না। আমরা তো মানে খামলাগুলো খুব কম লাগাই, আমরা

0: আমরা আমরা কম লাগাই, আমরা নিজেরা যতটুকু সাধ্যের ভিতরে থাকে অতটুকুই করি, মানে খাওয়ার বুঝ করি।
1: আচ্ছা, তো সাইলদান মোটামুটি ভালো হয়েছে?
0: ভালো হয়েছে।
1: তারপরে বাস্তবতা কি?
0: বাস্তবতা আবার প্রথম দিলাইলো খরা, এবার দিলাইলো বৃষ্টি, বাস্তবতা বেশি সুবিধা হয়েছে না? প্রথম একটু টান আসলো, মানে জলের সমস্যা, লাইন আছে, লাইন নিতে ক্লিয়ার নাই, ফাটা সাটা আছে, এটা সরকারে ঠিক করেন।
1: আচ্ছা, এখন মোটামুটি আপনার এমনি গত ইয়েতে আপনি আলু উলু যে করছিলেন নিশ্চয়ই
0: ভালো হয়েছে? অল্প করছি, খারাপ হয়েছে না মোটামুটি, খাওয়ার গুলো
1: ভালো ভালো হয়েছে,
0: ভালো হয়েছে। এবার কিন্তু আলুর রোগটাও লাস্টে আইছে,
1: লাস্টে আইছে। মোটামুটি আপনার ভালো হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা, ওখান তো আপনার
0: আউশ মৌসুমে, ওখানে আমরা একটা মানে এইদিকে মানে মাঠে গরু

0: আপনি মোটামুটি আপনার ভালো হয়েছে?
1: ভালো হয়েছে,
0: ভালো হয়েছে। আচ্ছা, ওখান তো আপনার
1: সময় ওখানে আমরা একটা মানে এইদিকে মানে মাঠে গরু ছাগলের একটা সমস্যা, আমরা যারা কৃষি কাজ করি সবাই আলাপ করছি যে সবাই একখানি দুইখানি খেটটা করে তো বন্দরটা গরু বাছুর বন্ধ হইব, এমনি একলা করলে তো গরু বাছুর জামেলা করে খাইলাই, এর লাগে সবার লোক আলোচনা করছি, সবাই কইছে কর্ম কর্ম।
0: তো আশা করি এবার করতে পারবা?
1: করতাম পারম।
0: এমনি তো বুঝে আপনার কেউ না করলেও আপনার করবেন,
1: করি অল্প করি, বেশি না, বেড়া ছাড়া দিয়ে একটু অল্প করি আর কি।
0: আচ্ছা,
1: আর এমনি হলে সবাই হলে বেড়া ছাড়া লাগলো না, সবের লগে করলাম বা সবে মাঠে লাইন বলে আমরা একটা উৎসব হয়, বান্দর আছে, বান্দরটাও একটু সবাই মিলিয়ে ডাকাইলে একটু রক্ষা হয়।
0: তো এমনি এই যে আপনি যে ঔষধি করেন বা সাইল খাত করলেন, এটা কিরকম কি পদ্ধতিতে আপনারা করেন?
1: আমরা কিছু শ্রী পদ্ধতিও করি, কিছু নর্মালও করি। আগে তো আমরা খেসি আলি লাগাইতাম, পাঁচ ছয় ফালি ডাল আলি লাগতো, এখন বর্তমানে দুই ফুরা তিন ফুরা আলি উইলি আর লাগে না,
0: লাগে না, কারণ এখন তো আপনার শিবদিতে হলে তো খানি প্রতি এক কেজি,
1: এক কেজি। আর এমন নর্মালও লাগাইলেও অত আলি লাগে না, এখন দুইটা একটা দুইটা লাইন হয়ে লাগাইলে মানে দান খারাপ হয় না,
0: দান ভালো হয়।
1: আমরা তো হইতাম আগে গুছাত ধরে যত দিবাই অত দান হইব, গণ করে লাগাও, এখন এই পদ্ধতি নাই।
0: এখন ব্যাপার হয়েছে, এখন তো আপনারা বুঝতে পারছেন যে খালি গুছাত দিলে হইতো
1: না, কারণ
0: এখন গুছা বাড়াইব
1: বাড়াইব, আর একটা বয়স আছে আলির একটা, যখন যদি আমরা আলির বিশ্রাতি যদি আলির বুড়া হলিলাম, তার যে ড্যাম টাম বাচ্চা কাচ্চা দিতে, তার এই সময়টা তো বিশ্রাতি শেষ করলে, এর লাগে একটু তাড়াতাড়ি অল্প বয়সে দান লাগাইলে মানে সারা করে ড্যাম টাম
0: দেয়, বারো থেকে পনেরো দিনের সারা আপনারা লাগাইলি, এক গাছা করে লাগাইলে,
1: আগে তো
0: গাছা না হইলেও আছে দুই গাছা দিলেও।
1: আর আগে তো মানে মানুষকে বুড়া আলি লাগাইতো না,
0: ওষুধপত্র
1: আনা লাগে যাই, আর এমন তো ওই যে গড় কুসুরে আসরে যেন রেডিও দেয় তাও আমরা লক্ষ্য করি,
0: মাঝে মাঝে শুনবেন আপনি
1: শুনি।
0: আচ্ছা, তো এখানে মধ্যে আমরা তো বিভিন্ন
1: পরামর্শ দেয় এমনি করো এমনি করো, বা তারা অনেক সময় করে সরকার থেকে একটু লোন লো, লোন লইয়া করো, লোনও সরকার দেয় বিভিন্ন স্কিম।
0: এমনি আপনি ইয়ে পাইনি ওই যে কৃষি সম্মান,
1: কৃষি সম্মান আমি বাবাই ফাইতো, এখন এটা আমরা এখন তো বাবার মরা ভরে
0: বর্ষাকালীন সবজি আপনার কিতা আছে এখন?
1: বর্ষাকাল এখন তো এবার খুব বেশি সুবিধা হয়েছে না, আর যা লাগাইছিলাম এটা ও কিছু করলা লাগাইছিলাম, করলা কিন্তু বৃষ্টি সহ্য করতো না, এটা লালইয়া মরি গেছে,
0: ওই যে কদিন আগে যে বৃষ্টি হইলো
1: মরি গেছে,
0: মানে এটার লাগে আপনার পুরাই মরি গেছে,
1: পুরা মরি গেছে, একটু নিশা যে গাছ ছিল বৃষ্টি হয়ে গেছে আমার মরি,
0: আর জল বুঝে জমে গেছে,
1: জল জমে গেছে। আর করলায় কিন্তু এমনি জল সহ্য করতে পারে না, জিঙ্গা করলায় মরিচ তিল এটা জল সহ্য করতে না, একটু জল উইলেই মরি যায়, দেড়েশ আবার জল সহ্য করতে পারে, দেড়েশ বাসে
0: দেড়েশ আছে নি আপনার?
1: আছে আছে।
0: আচ্ছা, মোটামুটি কিছু বাড়ায়
1: বাড়ায় আর দেড়েশ তুলো বড় কষ্ট, আর এক কেজি দেড়েশ বাক্কা লাগে।
0: আপনার এখানে তো আপনার যেহেতু বান্দরের উপক্রম, আপনার
1: দেড়েশটা একটু খায় কম,
0: লঙ্কাও খায় না, তেমনি মুখি সুখী লাগাইছেন
1: এবার, মুখি লাগাইতাম পারছি না, মুখির বিষ ছাড়ি গেছে, বিষটা ফসি গেছে, এবার আর বিষ আনতাম পারছি,
0: আবার নতুন হয়ে লাগাই
1: নতুন করে, এখন এবার খুব মুখি বিষ হইলো বাজারে বিষ মিলে, বিষ হইতাম পালা মিলে না, মানে খা জল টল যায় মিলে, তো এবার মুখি খাইয়া যারা লাগাইছে বালা মুখির বিষ খাইয়া দেখিয়া আমি তার কথা
0: আপনার গ্রামের মধ্যেই দেখছি আছে লাগাইছেন বহুত বিশ্রাম।

0: এবার মুখির সিজনে মুখির আমি কিছু আনিলিম, তার দোয়াও লাগছিল মাটি সাটি মিলাইয়া আমার 50 কেজি দিল। বড়টি আমি খাইলিম, ছোটটি 20 রাখি দিন।
1: তো এমনি একটা সুবিধা আছে, মুখি কিন্তু যদিও মুখি আপনার একটু সময় লাগে, হইতে 5-6 মাস লাগে যায়,
0: লাগেলেও মুখি তো ভালো।
1: হ্যাঁ, অন্তত যে বিশ্রাতে মনে হয়
0: মুখি তো অন্য সবজি থেকে খাটনি কম।
1: হ্যাঁ,
0: কোন মাটি দিয়া একটু গোবর উবর দিলে, দুইবার মাটি দিলে ভালো। আমরা কই আর মাসে আষাঢ় মাসে একটু মাটি সাফা মাটি দিলেও একটু ভালো হয়।
1: হ্যাঁ, যাতে হেঁটে দরে বেশি
0: দরে বেশি।
1: আচ্ছা, তো এবারে মোটামুটি আপনি তো ক্ষেত কৃষি দীর্ঘদিন ধরে করলা, তো ওখানে এই যে ক্ষেত কৃষিতে আপনারা কোনো ফারাক গুলো দেখলা নি, আগেও করছেন বা ওখানেও করলা?
0: ফারাক বলতে কি, তা আগের থেকে এখন মাটির তো উর্বরতা কমি যার গিয়া। আগে তো পাহাড় জঙ্গলের গড়ান খাইত আমরা মাঠ, এখন তো ডেন ডান হইয়া মানে গড়ানটা জাগি ডেনে ডেনে মানে উর্বরতাটা কমি গেছে। আগে তো ডেন ডেন আসলো না, নালা খালা আসলো না, জলটা তো সুত করে লামি যাগি নদীর। আগে তো মানে পাহাড়ের জল আইতো জমিনে পড়তো, একটা আমরা কইতাম ফলি উর্বরতা হয়, এখন তো এটা নাই। যেমন আগে 17 মেয়ের আওয়ারও বিভিন্ন ধরনের ফসল ফুলছে, যেমনে লাগাইছে তেমনি হয়েছে। এখন বানও আইতো ফসল, সবজি ফসল খুব কমে গেছে, ধান ফসলটা হয়
1: ধান হয়
0: জৈব সার ব্যবহার করো
1: না, এটা ঠিক আছে। অক্ষম হইতাছে আপনি জৈব সার দিয়া কর্তা, কারণ ওই যে মাটির যে শক্তিটা এটা ফিরিয়ে আনার লাগে জৈব সারের কথা কইছে। তো যাই হোক, আপনি দীর্ঘদিনের খাস চলরা অভিজ্ঞতা আপনার যথেষ্ট আছে। তো তো আমি বর্ষাকালীন সবজি তো তেমন আপনার আর সুবিধা ব্যবহার হয়েছে না, মানে এই যে বৃষ্টিটা দিল যে এই বৃষ্টি কিন্তু আপনার খুব ক্ষতি করছে না?
0: এখন বৃষ্টি যে দেওয়া ক্ষতি বলতে, এখন আমরা তো ধান ক্ষেতের পরিস্থিতি নেওয়া লাগবো। এখন অনেকেই মানে যারা বেড়ার ভিতরে উত্তর আছে তারা তখন সবজি ক্ষেত্রে তো মাইক গেছে, এখন চার্জ দিয়ে দিয়ে থর ধান লাগাই দিব। যেমন বিভিন্ন ধরনের ধান আছে, অনেক জায়গা রেডি করে লিছে ফালাই দিব, চায়না টায়না কিতা কিতা খাবি টাবি আছে ফালাই দিব আলি। কবে আইব কবে না তোমার গ্যারেন্টি আমি দিতাম পারতাম না, যেদিন আইব এদিন তুমি আমরা কইতাম আইছে তখন পাইবাই। আর ব্লকের সবসময় আমরা মিটিং দিছিল, আমরা কথাটা কই ডিপার্টমেন্টের বড় বড় অফিসাররা আয়, আমরা তাড়াতাড়ি আওয়ার লাগে। এটা তো এক জায়গার থেকে আয় না, বিভিন্ন জায়গার থেকে স্টোর থেকে স্টোর, স্টোর থেকে স্টোর আয়, এটা সময় নাই গিয়া।
1: নরেন্দ্র
0: আলিটা উঠাইতে একটু কষ্ট হয়,
1: কিরকম
0: মানে আলিটার শিকড়টা একটু শক্ত, মানে একটু নিচে দিয়ে যায় তুলতে একটু কষ্ট হয়।
1: আচ্ছা আচ্ছা,
0: ধান ভালো হয় 2.5 মাসে 3 মাসে আই পরে,
1: 2.5 মাসে 3 মাসে আই পরে। অথচ দেখো এই আউশ ধান কিন্তু সবে করতে চায় না,
0: করতে চায় না, কারণ ওই যে বৃষ্টিপাত লাগে মারা জাড়া দিতে একটু কষ্ট, আর গরু ছাগলের সমস্যা লাগিয়া মানে একটু করতে চায় না। যারা একটু বেড়া ছাড়া আছে বা মারা জাড়া লোয়ার ব্যবস্থা আছে এরা বেশি করে,
1: অথচ কিন্তু এটা কিন্তু ফাঁকে কিন্তু হয়ে যায়,
0: ফাঁকে হয় বা আমার জায়গাটাও আরো এমনি তো পরিত জঙ্গল লাগি যায় ঘাস ফাত হইয়া থাকে। আর এই ধানটা খাটিলে বেশি না, 2-4 দিন 3-4 দিলেও ধান লাগানি যায়, কারণ বেশ ধানটা তো জমিনটা তো হস করা থাকে, ফেক থাকে।
1: আবার দেখুন যারা গরু টরু আছে তারা কিন্তু খেরও পাইলো,
0: খেরও পাইলো, গরুর আটা খানি
1: কুড়াও পাইলো, মানে গরুও ফালতো ভালো ঠিক মতো।
0: এখন বর্তমানে আমরা এলাকাত নাই, অন্য এলাকাতে দেখলাম ধান তেকিয়া তারা আর বন হয়।

গুড়া কই খেয়ে তারা সম্মান বেশি, তারা তো গুড়াতে কাটিয়া বন বেছে। এবং কুড়ার এখন যে দাম বর্তমানে 125 টাকা টিন কই, আমরা কেন টিন চলে বাইরে তো কেজি হিসাব বিক্রি, গরু বাছুর ফালতু শুয়ার মোহর ফালতুলে

0: হ্যাঁ,
1: বলছি।
0: হাফ কয়েন।
1: আচ্ছা, তো দাদার নামটা কি? তা
0: আমার নাম হলাম বাবুল পাল।
1: বাবুল পাল। আর মোটামুটি খেত কিছু লইয়াই আপনি আসুন।
0: আমরা খেত
2: আরে মাঠে আইয়া দেখাইয়া দেরা কোন ফসল খরতা, কিভাবে খরতা এবং কি করলে না করলে আপনারা অধিক লাভ পাইবা। বর্তমান সময়ে আপনারা অনেকেই অয়েল পামের চাষ শুরু করছেন, খুব ভালো কথা। মাঝামাঝি যে সময়টা আছে অয়েল পাম না আওয়া পর্যন্ত আপনারা অবশ্যই অবশ্যই

মাঝখানে যে জায়গাটা আছে এই জায়গার মধ্যে বিভিন্ন রকমের মশলা জাতীয় ফসল অবশ্যই চাষ করেন। মশলা জাতীয় ফসলের মধ্যে আদা হলুদের লগে লগে আপনারা কিন্তু গোলমরিচও লাগাইয়া মাঝামাঝি সময়ে আরেকটা ফসল ঘরে তুলতে পারেন। এই সময়ে মরসুমি ফল আইছে আর মরসুমি ফল আমরা সবাই মিলিয়া খাইমু, কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করবা যে আমরার এই সমস্ত অঞ্চলে যে আম্রপালি গাছ আছে বা আম্রপালি যে আম আমরা আগামী দিন খাইমু সেই আমটা যাতে ভালো থাকে এই দিকে দৃষ্টি দেওয়া। এই বছর ফাইলাম আগামী বছর ফাইলাম না তাইলে কিন্তু ওই তো নাই, ফসল তোলার পরে গাছ কিন্তু কলম করিয়া অর্থাৎ খাটিয়া দিতে লাগে, বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কিন্তু আপনারা এই কাজটা করবা। জাগার নাম আমরার কয়লা শহর, কলা বেশি পাওয়া যায় কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করি কলা পাওয়া গেলেও অনেকেই বিভিন্ন সময়ের ওষুধ বিষুধ মিশাইয়া কলা ফাঁকিয়াইয়া বাজারও বিক্রি করা। আপনার কাছে অনুরোধ আপনারা এই ধরনের কাজ করবা না, কারণ কলা সবাই খায় শরীর রক্ষার লাগিয়া এবং তাৎক্ষণিক শক্তি আমরা পাই কলা খাইলে পরে। এর লাগিয়া সবার কাছে অনুরোধ আপনারা অবশ্যই এই কাজ থাকিয়া বিরত থাকবা। সঙ্গে অনুরোধ করিয়ার দপ্তরের সহায়তা নিয়া আপনারা কলা বাগান তৈরি করুন, সঙ্গে অন্যান্য ফসলেরও কিন্তু চাষবাস করতে পারা। আপেল কুল বা বড় জাতের পেয়ারা আপনারা চাষ করতে পারেন, সঙ্গে একটা আমরার চাষও কিন্তু আমরার এখানে ওর বাজারে কিন্তু খুব বেশি দামে বিক্রি হয়। সুতরাং এই সমস্ত ফসল চাষ করিয়া অধিক লাভ ঘরে তুলতে পারেন। সঙ্গে আপনারা যারা টিলাভূমি আছে সেই টিলাভূমিতে আমলকি বহেরা হরিতকি তেজপাতা ইত্যাদি গাছ লাগাইয়া আরও আয়ের ব্যবস্থা আপনারা করতে পারেন। কৃষিক্ষেত্রে মাত্রাতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহার করবেন না।

0: 250 টাকা করে পার কৃষককে আমরা দেই, এবং আউটসাইড অফ দ্য ডিস্ট্রিক্ট যেটা আছে সেক্ষেত্রে আমরা 1000 টাকা করে দিই, এবং আউটসাইড অফ দ্য স্টেট বা স্টেটের বাইরে যেটা সেটাকে আমরা 7 দিনের জন্য করে থাকি, সেক্ষেত্রে আমরা কৃষক বন্ধুদের 2000 পার ডে করে টাকা দিয়ে থাকি। তো এক্সপোজার ভিজিট আমাদের যে এখন যে বললাম যে জিনিসটা, সেই এক্সপোজার ভিজিটের যে অন্য জায়গার জিনিস এনে বা অন্য জায়গার টেকনোলজি নিজে শিখে এসে যে আমাদের এখানে করবে, তা প্রথমত তা নাও হতে পারে আমাদের এখানে। তো এক্ষেত্রে আমরা ডেমোনস্ট্রেশন করে থাকি, যে বিভিন্ন প্লটে ডেমোনস্ট্রেশন করে থাকি যে ওইখানে টেকনোলজি প্রথম আমরা এখানে করব, করে তারপর ডেমোনস্ট্রেশন করে সবাইকে দেখাবো যে না আমাদের এখানে এটা হয়েছে, আপনারাও ট্রাই করতে পারেন। তো ডেমোনস্ট্রেশনও আসে আমাদের এই আত্মার যে একটা কম্পোনেন্টের মধ্যে। ডেমোনস্ট্রেশনের দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এগ্রি ডেমোনস্ট্রেশন আর অন্যটা হচ্ছে এলাইট ডেমোনস্ট্রেশন। এগ্রি ডেমোনস্ট্রেশন হলো এগ্রিকালচার রিলেটেড যেসব জিনিস আমরা করব, তা আমরা এগ্রিকালচার ডেমোনস্ট্রেশন করে আমরা কৃষক বন্ধুকে আমরা সাহায্য করব। এবং এলাইট ডেমোনস্ট্রেশন বলতে বোঝায় ফরেস্ট্রি হয়ে যাবে, ফিশারি হয়ে যাবে, এআরডিডি হয়ে যাবে, তো এইসব ক্ষেত্রেও আমরা কিন্তু এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে এলাইট ডেমো হিসাবে আমরা সাহায্য করতে পারি।
1: আচ্ছা,
0: তো এগ্রি ডেমোতে

0: আমাদের একটা জায়গা থাকে, সেই জায়গাটার পরিমাপ হলো 2.5 একর। 2.5 একর জায়গার মধ্যে আমরা একটা ইউনিট এগ্রি ডেমোর জন্য 6,000 টাকা করে দিই, এবং এলাইট ডেমোর ক্ষেত্রেও সেম, 2.5 একরের মধ্যে এলাইট ডেমো 6,000 টাকা করে দিই।
1: আচ্ছা,
0: তো আরেকটা যে কম্পোনেন্ট সেটা হলো ফার্মার্স অ্যাওয়ার্ড। স্বাভাবিকভাবেই যদি আমরা কাউকে অ্যাওয়ার্ড দিই, তো অন্যরা এই অ্যাওয়ার্ড দেখে যে তারা খুশি হবে, খুশি হয়ে অন্যরাও চাইবে যে না, আগামী বছর আমিও যাতে এই অ্যাওয়ার্ডটা পাই। তো একটা উন্নতির লক্ষ্যে আমরা এই অ্যাওয়ার্ডটা কৃষক বন্ধুদের দিয়ে থাকি। তো কৃষক বন্ধুদের যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, সেই অ্যাওয়ার্ডটা তিনটা লেভেলে দেওয়া হয়। একটা হচ্ছে ব্লক লেভেল, আরেকটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল, আরেকটা হচ্ছে স্টেট লেভেল। এই তিনটা লেভেলের যে অ্যাওয়ার্ডটা কৃষক বন্ধুদের আমরা দিয়ে থাকি। ব্লক লেভেলের ক্ষেত্রে একজন কৃষক 25,000 টাকা করে পাবে, ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাওয়ার্ড হিসাবে 50,000 টাকা, এবং স্টেট লেভেলে যেটা সেটা হচ্ছে একজন কৃষককে আমরা 1,00,000 টাকা যে প্রাইজ মানি দিয়ে থাকি, যাতে অন্য কৃষকরাও দেখে সেই অ্যাওয়ার্ড পাওয়ার জন্য উৎকৃষ্ট হয় এবং তারাও যাতে এই অ্যাওয়ার্ডটা পাওয়ার আশায় ভালো ভালো ক্ষেত করতে পারে। স্বাভাবিক, যে কৃষক ভালো করবে তাকেই তো অ্যাওয়ার্ড দেওয়া হবে,
1: অবশ্যই,
0: এছাড়া তো অন্য কাউকে অ্যাওয়ার্ড দেওয়া হবে না। তো আরেকটা, তারপর একটা কম্পোনেন্ট আসছে, যেটা হচ্ছে ফার্মার সায়েন্টিস্ট ইন্টারাকশন, অর্থাৎ কৃষক এবং সায়েন্টিস্টের মধ্যে কথোপকথন। এটা কিন্তু এই স্কিমের সব থেকে বড় একটা জিনিস। এক্ষেত্রে কি করা হয়, এক্ষেত্রে আমাদের বিভিন্ন সায়েন্টিস্টরা আছেন, এগ্রিকালচার সায়েন্টিস্টরা আছেন, যেমন আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের মধ্যে বিভিন্ন সিনিয়র সায়েন্টিস্টরা আছেন, তারপর সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্টরাও আছেন। তো তাদের কাছে আমরা বিভিন্ন, যারা বিভিন্ন ধরনের ফসল সবজি চাষাবাদ করেন, সে এই ধরনের কৃষককে আমরা নিয়ে যাই, এবং ওইখানে তাদের সায়েন্টিস্টদের সাথে আমাদের কৃষক বন্ধুদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
1: আচ্ছা,
0: সেটা কিন্তু একটা যে কোনো পার্টিকুলার ক্রপ চাষ যারা করে তাদের ক্ষেত্রে নয়, যেমন কেউ মরিচ চাষ করছে, কেউ আলু চাষ করছে, কেউ বেগুন চাষ করছে, সবাইকে আমরা একসাথে নিয়ে যাই। যেহেতু সেটা একটা কৃষি বিজ্ঞান কেন্দ্র, তো ওইখানে বিভিন্ন ধরনের সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট থাকে, তো তাদের সাথে আমরা এই জিনিসটা আলাপ করিয়ে বিভিন্ন সমস্যা হচ্ছে, সেই সমস্যার সুরাহা কিভাবে হবে, ওই সমস্যা থেকে ওভারকাম কিভাবে হবে, তা বোঝার জন্য আমরা ফার্মার সায়েন্টিস্ট ইন্টারাকশনটা আত্মা সিমের মাধ্যমে করিয়ে থাকি। তারপর আরেকটা হচ্ছে জয়েন্ট ভিজিট উইথ সায়েন্টিস্ট অ্যান্ড এক্সটেনশন ওয়ার্কার। তো বিজ্ঞানীদের সাথে বিভিন্ন যে এক্সটেনশন ওয়ার্কার, যেমন আমাদের অফিসের বা আমাদের দপ্তরের যে এক্সটেনশন ওয়ার্কার, যেমন অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার, ব্লক টেকনোলজি ম্যানেজার, এগ্রিকালচার ইন্সপেক্টর, এগ্রিকালচার অফিসার, এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট, তাদেরকে আমরা এক্সটেনশন ওয়ার্কার বলে থাকি। একটা কৃষকের মাঠে সব থেকে বেশি ভূমিকা পালন করে যে আমাদের এগ্রি ইন্সপেক্টর এবং এগ্রি অ্যাসিস্ট্যান্টরা। তো তারা যদি কোনো টেকনোলজি সম্বন্ধে আইডিয়া না থাকে এবং কোনো জিনিস তারা যদি না জানে, তাহলে কিন্তু কোনো ফসলই বা কোনো সবজি কৃষকদের মাঠে ভালো করে ফলাতে পারবে না, কারণ তারাই গিয়ে কৃষককে উদ্বুদ্ধ করবে কোন জমিতে কী ফসল ফলানো যাবে এই জিনিসটা। তো তাদের উন্নতির লক্ষ্যে আমরা জয়েন্ট ভিজিট সায়েন্টিস্টদের সাথে করাই, আমাদের দপ্তরের যেসব যে এক্সটেনশন ওয়ার্কার আছে তাদের সাথে। আর তারপর একটা কম্পোনেন্ট আছে অর্গানাইজেশন অফ ফিল্ড ডে, অর্থাৎ ফিল্ড ডে, ফসলের একটা দিন থাকে, সেই ফিল্ডের কথার অর্থ হলো, মনে করুন একজন, কোনো একজন কৃষক ভাই খুব সুন্দর ভুট্টা চাষ করেছেন, তো আমরা অফিসের সবাই যাবো একদিন গিয়ে, তারপর দেখবো কীভাবে কী ফসল করেছেন, খুব ভালো হলো, তারপর উনার গ্রামের বা আশেপাশে যেসব কৃষকরা ভুট্টা চাষ করছেন তাদেরকে ডেকে আনা হবে এখানে। তো ডেকে আনার পর যে কৃষক, যেই কৃষক ভালো ফসল করেছেন, সেই কৃষকের জমি উনারা দেখবেন, দেখে ওই কৃষকের সাথে কথা বলবেন যে কি প্রসেসে কি জিনিস উনি ব্যবহার করেছেন বা কি টেকনোলজি উনি অ্যাডপ্ট করেছেন যার কারণে এত ভালো ফসল কেন হলো। তা এটা একটা বলতে গেলে মত বিনিময়ের সভার মতো ফিল্ডে করা হয়, এবং এই ফিল্ডেটা করা হয় যখন ফসল তোলা হয়, সেই ফসল তোলার সময় করা হয় ফিল্ডেটা।
1: আচ্ছা,
0: আর আরেকটা যেটা আসছে সেটা হচ্ছে ফার্ম স্কুল, এটাও কিন্তু একটা খুব ভাইটাল পয়েন্ট। ফার্ম স্কুল যেটা, সেটা হয় কোনো ফসলের বীজ থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত, এই যে পুরো ক্রপের যে সিড টু হারভেস্ট যেটাকে বলা হয়, সেটা এই টাইমটাতে করা হয় ফার্ম স্কুল। এই ফার্ম স্কুলে বিভিন্ন ক্লাস করা হয়, যেমন বিভিন্ন ক্রিটিক্যাল স্টেজ, যেমন যদি আমি কোনো গম চাষ করি, গম চাষ করলে প্রথম ক্রিটিক্যাল স্টেজ হবে ফিল্ড প্রিপারেশন, তারপর হবে সোয়িং, অর্থাৎ রোপণ কিভাবে হবে, তারপরে আসবে ইন্টারকালচার অপারেশন, অর্থাৎ এই যে উইডিং, তারপর আসবে যে 21 দিনের মধ্যে যে ক্রাউন রুট ইনিশিয়েশন।

0: ইনিশিয়েশন যে স্টেজ থাকে সেই স্টেজের মধ্যে যে জলসেচ করা হয় সেটা একটা, সেইভাবে ভাইটাল পয়েন্টগুলো ধরে ধরে বিভিন্ন স্টেজের মাধ্যমে এইটা ক্লাস করা হয়। সেই ক্লাস কিন্তু অফিসের কোনো বা দপ্তরের কোনো অফিসার বা কোনো আধিকারিক করবেন না, তার জন্য সিলেক্ট করা হয় ওই গ্রামে এর আগে কে কোন ফসল করেছে, তাদের মধ্যে সব থেকে ভালো কে করেছে, উনি এই উনার ফিল্ডেই এই ফার্ম স্কুলটা হবে, এবং উনি এই 7-8 ক্লাস বা 4-5 ক্লাস, অর্থাৎ যেটা ইনিশিয়াল যে স্টেজ সেই ইনিশিয়াল স্টেজে এই কাজগুলি উনি ক্লাস করবেন, কাজের মাধ্যমে দেখাবেন, ক্লাস করবেন। তো সেটা হচ্ছে ফার্ম স্কুল।
1: আচ্ছা,
0: আর আরেকটা হচ্ছে কিষাণ মেলা অর্থাৎ কৃষির মেলা। তো এই কৃষি মেলার মধ্যে আমরা বিভিন্ন ধরনের কৃষক উৎপাদিত ভালো ভালো যেসব দ্রব্য বা যেসব ফসল থাকে সেইগুলি আমরা আনি। আনার পর অন্যান্য যে কৃষকরা আছেন তারা এই মেলাতে যায়, এই মেলাতে গিয়ে সেই জিনিসগুলি দেখে, দেখার পর ওনারাও মাঠে এই কাজ করেন। তো মেলার মাধ্যমে এই যে টেকনোলজিটা, এই টেকনোলজিটাকে আমরা কিভাবে কৃষকদের মধ্যে পৌঁছে দিতে পারি সেই উদ্দেশ্যেই আমরা কিষাণ মেলা করে থাকি। সব কিছু গেল, তারপর একটা জিনিস আসছে যে অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া তো কোন কৃষক কি কাজ করছে, কোথায় কি ফসল ভালো হচ্ছে সেটা তো আমরা জানতে পারবো না। তো আমাদের এই স্কিমের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট বলে একটা কম্পোনেন্ট আছে যেটা আমরা অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য রাখি। কোনো ফসল ভালো হলো ওই কৃষকের সাথে আমরা বিভিন্ন স্টাফদের নিয়ে ফটো উঠি, তারপর কিভাবে করেছেন জিনিসটা, প্যাকেজ অ্যান্ড প্র্যাকটিসেস যেটাকে বলে সেটাকে আমরা নোট করে আনি, ছোট ছোট ভিডিও বানাই। ভিডিও বানানোর পর বিভিন্ন লিফলেট তৈরি হয়, সেই লিফলেটগুলি আমরা বিভিন্ন জায়গায় দিই। অনেক সময় আমরা বিভিন্ন ক্যাম্পের মধ্যে যে কৃষক ভাইরা যে ভালো ভালো ফসল ফলিয়েছেন, কীভাবে ফলিয়েছেন সাক্ষাৎকার, সেগুলি আমরা বিভিন্ন সভায় আমরা গিয়ে অডিও ভিজুয়ালের মাধ্যমে বা ভিডিও ভিজুয়ালের মাধ্যমে শোনাই বা দেখাই। তো এক্ষেত্রে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা অনেক বড় একটা ভূমিকা পালন করে।
1: আচ্ছা,
0: এই কয়েকটা কম্পোনেন্ট মোটা আমাদের আত্মার মধ্যে আমরা কৃষক ভাইদের উন্নতির লক্ষ্যে আমরা এই জিনিসটি করে থাকি আর কি।
1: আচ্ছা, তো আমি পুরো আলোচনা শুনলাম। তো কৃষক দাদারা যদি এইসব মানিয়া এইসব শুনিয়া চলইন, তো তারা অনেক অনেক উন্নতি করতে পারবা।
0: হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন ফসলের বিভিন্ন ট্রেনিং করানো হয়, অথবা কোনো কৃষক যদি চায় যে আমাদের এই অঞ্চলের মধ্যে আমরা 12-15-16 জন কৃষক আছি, আমরা নতুন একটা ক্রপ করতে চাই, তো এই ক্রপটা কিভাবে করব সেই জিনিসটা যদি আমাদের বলে থাকেন, তাহলে আমাদের দপ্তর থেকে বা স্টেট লেভেলের বিভিন্ন অফিসাররাও আসবেন এবং আমাদের দপ্তর থেকেও যাবেন, আমাদের অফিস থেকেও যাবেন, গিয়ে তাদেরকে ওই ফসল কীভাবে ফলানো হবে তার সাম্যক একটা ধারণা ট্রেনিং এর মাধ্যমে দেওয়া হয়ে থাকে। এই ট্রেনিংগুলোই অনেক সময় আমরা দিয়ে থাকি।
1: আচ্ছা, তো ও যে কইলা আপনি বাইরের কোনো চাষ আমরা এখানে করা, এইরকম মানে যেমন কি চাষ আমরা বাইরের চাষ আমরা অন্য করতে পারবা কৃষক দাদারা বা বাইরা?
0: যেমন ব্রোকলি, যেটাকে সবুজ ফুলকপি বলে থাকে।
1: ব্রোকলি
0: হ্যাঁ।
1: আচ্ছা আচ্ছা, সবুজ সবুজ রঙের
0: সবুজ ফুলকপি। তারপর আছে পিঙ্ক ফুলকপি, যেটা সেটা কিন্তু হচ্ছে বাইরের। তো সেটাকে কিন্তু আমাদের ত্রিপুরার মধ্যে বহুত অনেক ভালো করে কিন্তু করা যাচ্ছে। তো যেই ব্রোকলি, যেই ব্রোকলি কিন্তু একটা মেডিসিনাল ক্রপ হিসাবে ব্যবহার হয়ে থাকে। ব্রোকলির মধ্যে কিন্তু অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তারপর ব্রোকলি কিন্তু আবার সুগার ট্রিটমেন্টেও কাজে লাগে এবং ক্যান্সার ট্রিটমেন্টেও কিন্তু ব্রোকলি ভালো একটা কাজ করে। তো বাইরে যেমন পিঙ্ক ফুলকপি, ব্রোকলি, এইগুলো যেমন বাইরে করা হচ্ছে, তার সাথেও কিন্তু আমাদের ত্রিপুরার মধ্যে করা হচ্ছে। প্রথম কিন্তু এইগুলো ত্রিপুরার মধ্যে ছিল না, বাইরে যখন ছিল তখন এখান থেকে এনে ওইখানে করা হয়, আমাদের এখানে করা হচ্ছে।
1: পিঙ্ক ফুলকপি হয়েছে, এটা কিন্তু আমি অত দেখছি না, খুব কম দেখছি,
0: এটা পাওয়াই যায় না।
1: কিন্তু ব্রোকলি যেটা সবুজ ফুলকপি ওটা তো দেখাও যায়, কিন্তু কৃষক দাদারা ওটা এমন করিয়া খাইতেও রাজি না বা করার ক্ষেত্রেও সেই রকম হয়তো কোনো ইয়ে না, কিন্তু করলে তারা লাভবান
0: হবে। নর্মাল ফুলকপির কেজি যদি বাজারে 20 থাকে, ব্রোকলির কেজি কিন্তু 40-50-60 হয়ে যায়।
1: আচ্ছা আচ্ছা, এই ব্রোকলির ফলনটা কি তো ওই নর্মাল আমরা ফুলকপির মতন হয়নি না, আরো কম হয় না বেশ হয়?
0: যেহেতু এটা অর্থকরী ফসল, মেডিসিনাল প্ল্যান্ট, সেটার ফলনটা কিন্তু একটু আমাদের নর্মাল ফুলকপি থেকে একটু কম হয়। আমাদের নর্মাল ফুলকপি যেন অনেক সময় 1.5 কেজি, 2 কেজি, 1 কেজির উপর হয়ে যায়, কিন্তু ব্রোকলিটা তেমন একটা হয় না, 500-550।

0: 800 পর্যন্ত ম্যাক্সিমাম হয়ে থাকে, ওইটার সাইজটা একটু ছোট থাকে।
1: আচ্ছা, তো এ মানে আত্মার এই আলোচনা
0: হ্যাঁ
1: আসে।
0: হ্যাঁ
1: আচ্ছা, তো এইটা যদি যে কৃষক দাদারা পুরাপুরি মানিয়া চলবা বা এগ্রিকালচার আপনারা সঙ্গে যদি যোগাযোগ করুন, তাইলে একজন কৃষক দাদা অনেক ভালো লাভবান হইবা।
0: হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে যেটা আমাদের এখানে ওই সিজন সিলেকশনটা,
1: আচ্ছা
0: সিজন সিলেকশনটা করতে হবে একটু আগে অথবা একটু পরে। কারণ 10 জন কৃষক যদি সেম সময়ে যদি সেম ফসল ফলানো হয়, তাহলে কিন্তু মার্কেটে এই রেটটা পাওয়া যাবে না। 10 জন কৃষক একসাথে যে জিনিসটা করবে, একজন কৃষক সেই জিনিসটা যদি 1 মাস আগে লাগায়, তাহলে কিন্তু 10 জন কৃষকের যে প্রোডাক্টটা মার্কেটে আসবে তার আগেই কিন্তু ওনার যে প্রোডাক্টটা মার্কেটে চলে আসবে। তো এক্ষেত্রে কিন্তু
1: মুনাফা পাবেন।
0: তো এক্ষেত্রে কিন্তু আমাদের ওই সিজন সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ফসল চাষাবাদের জন্য।
1: এটা খুব গুরুত্বপূর্ণ কথা কইছেন দাদাবু, কারণ কোনো কোনো কৃষক বাইরে দেখি আগগান তাইন জেঙ্গা লাগাই লিছেন, আগগান 150 লাগাই লিছেন,
0: 100-120 টাকা।
1: তাইন বেচবা 100-120 টাকা করিয়া বেচবা, আর যে কৃষক দাদারা সব একলগে করিয়া করলা, তারা 30-40 টাকা করিয়া বেচলা। তো প্রথম প্রথম আমি বুঝতাম না যে তারা আগগান অত আগগান গীতা লাগাই লিলা, কিন্তু অখন বুঝিয়ার বা আপনার কথাতেও বালা করিয়া বুঝিয়ার। তো আইজ আলোচনা অনু শেষ করুন, আপনার মূল্যবান আলোচনা শুনবা কৃষক দাদারা। তো আইজ আসর অনু শেষ করলাম, নমস্কার দাদাবাবু, আর আইজ আসর তনে উঠি আর গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই।

0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অন্নদাতা কিষাণ কি খুশহালি আর উনকি আয় মে বড়োতরি কে লিয়ে ভারত সরকার লাগাতার প্রয়াসরত হয়।

এতক্ষণ শুনলেন কিষাণবাণী, আকাশবাণী কৈলাসহর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খানাই তংবায়ু আকাশবাণী কক্তমা আপডেট মান্না বাকে লগ ইন খালাই দি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাই দি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমা আপডেট মান্নাকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গান মন্ত্রীবর্ষক নরেন্দ্র মোদী ও তালনি থামচিসা শালমারি কক্তি শালনি ফুং দামচিসা ও আকাশবাণী মন কি বাত পান্দা হা কতরতে বইহা কতনি লুকুরক বাই ককলাম শালায়ন আবঙ্গানা মন কি বাত নে ফিল সারা থামচি ব্রি বেরেমনি পান্দা মন্ত্রীবর্ষক লুকুরক ন বড়

এবার ইংরেজি বই ওয়ান শু মং রং রেকর্ড রেকর্ড রোগ খোলাই মানানো আবনো কারিব ওয়ান নাইন টু টু নম্বর মিস কল জিও যে লিঙ্ক মানানো আপতুইব এস এম এস খোলাই মানবায়ন ফোন লাইন অ তাল নিয়ে বুসগাং সাল নুই চিচু গজরা ফিয়ক যাক টঙ্গানো হাস্তে নিয়ে জেন খুঙ্গ তালো ইউনিট বাঁচি নি কিসা চুং ফেরাং সামুঙ্গ ফুনাঙ্গ বরক নি বাকে খক সাশাই রাংবাই সাল নি চুং ফেরাং নি শেপ রেনা ওয়ান সুক্তাং নাহার জাক্ষা হনি সাকা চুং ফেরাং মন্ত্রী রতনলাল না খালাইকাতে খুং থামসাই বাড়া নুখুং বাই থাং নি নক সাল নি চুং ফেরাং নি শেপ আচুগরিখা হাস্তে চংমারি কমিশন এডিসি আমচাই অবস্কাং ভিলেজ কমিটি নিয়ে চংমারি নি বাকে জুদা জুদা ব্লক ও ভোট কেন্দ্র নিয়ে পাইথাক মুংরেম কারিখা করংজাক রিটার্নিং অফিসার এবার বিডিও রোগ ও তাল নিয়ে চিচার সালমারিও মুংরেম কারিখা হাস্তে নি জুদা জুদা বুখাক স্থিতে ব্লক গনাঙ্গে বেবাগে কাই সাশায়।

bara baci bot kendro, shongsa zaka. Mungrem kari manurugi jotunik kebang bot kendro tongo monu bloko, aro kaichar chisni bot kendro tongo, abono karibo, jompujola bloko, kaichar chisha, dosta bloko, kaichi, tulashikorte hezamara bloko, kai baci snite korbu bloko, kai baciba, bot kendro shongsa zaka. Shalchi tripurani blok rogni bishingo, damchorao tongo kai brichiba, pechar tolo kai brichidok, laljurivo, kai thamchi bri, te kumargato kai nui chibri, bot kendro tongo, dholai hankor ambasha bloko, kai brichisha, dombunogor, kai bachisha te chamunuo, kai brichi bot kendro sanam jaka. Village committee chong marino, tongkusang te shrai shrai ke pairino, naikol fangibukhakte, jugalimung, cheng jaka. স্বচ্ছ ভারত মিশন তাঙ্গতাঙ্গ তিনি শালথাং ত্রিপুরা হাংকুনে কাইদক ব্লক কশক মানই থুমনায় কাইদক মালখুং ইয়াফার জাখা আগরতলা ও পান্দাকাইশ হাংকর নাইকল ফাং ডক্টর বিশাল কুমার বেলবাড়ি ডুকলি জিরানিয়া লেফুঙ্গা মান্দাইতে মোহনপুর ব্লক নিবাকে ও মালখুং রগ্ন বাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকল চাক বুড়ি রোগ নি ক্রিকেট বাতাইলামেও তিনি কাইব্রি থুমুং অংখা নরসিংহ নি টিআইটি থুংখলা ও সংসাজা থংলাইমা ও চাম্পামুড়া কোচিং সেন্টার রান ব্রিজি ব্রি বাই ব্রাইট ক্লাব নো নরসিংহ নি পিটিএ থুংখলা ও ব্লাড মাউথ ক্লাব রান থামরা থামচি ব্রি বাই চলমান সংঘ নো এমবিবি স্টেডিয়াম ও তরুণ সংঘ কোচিং সেন্টার নো রান চিদক বাই কসমোপলিটান ক্লাব নো তৈ মোহনপুর নি তালতলা খলা ও নিউ প্লে সেন্টার রান স্নেচি বাই বাদারঘাট কোচিং সেন্টার নো ম্যাচেন খা তাবু নবার তুই বান্নি কক্তুমা বুসকাং দাম নুই চিবড়িও হাস্তিনি বেবা খাঙ্করো ফেরাং ককমা বাই বাক্সা দামো বুড়ি চিনি সিমে বাঁচে কিলোমিটার দৌই ওয়াতই ওয়াউই মানুহিনে হজাক মৌরিখা নবার তুই বার নাইখুং খনা সালনি শাকানি তুংমারি থামচিবা ডিগ্রি সেলসিয়াস তাই খামানি তুংমারি নৈচিবা ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙ্গানু তিনি সালনি শাকানি তুংমারি তংমানি থামচিদক ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নৈচিস নি দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস পাই থাকো কক্তুমা বিভাগ রক্তেশা পড়িও মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শাখা ভারতে ইতালি বরগ্নি বুখাগনিনি হালকন আলাইদা মাঞ্জুমুংনি শেব বাই হামক্রাই খলাইনা ককচমুং নাহারকা মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা শাখা ভার্চুয়ালতে মুখ্যমন্ত্রী সমাবেশ সামুং বুতাঙ্গ কক শিলচামুং রকন পাইরিওয়ান হাস্তানি জে নুখুং রক তালো ইউনিট বাচিনি কিসাচুং ফেরাং সামুঙ্গ ফুনাঙ্গ বরগ্নি বাগে কক নাকাদি খক শাসাই রাংবাই শালনি চুংফেরাংনি শেফ রুনা ওয়ান সুক্তাং নাহার জাকা হেনি শাখা চুংফেরাং মন্ত্রী রতন লালনাথ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকঞ্জ গুড়ি রোগনি ক্রিকেট বাতাইলামে অতিনি কাইব্রি থুমুং অংখা ককবরক বাই ককতুমা তিনি বাগে অরণ্য পাইখা উর্মি ককতুমা আওয়াইঙ্গানে খানা ফুং দামস নেতাময় সতী ব্রিজিও

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রী সমাবেশের পর্ব রাজ্য জুড়ে অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে মাসে 50 ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহারকারী পরিবারগুলিকে মাত্র 1000 টাকার বিনিময়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, ভারত ও ইতালি তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। অটল পেনশন যোজনা বাস্তবায়নে সারা দেশের গ্রামীণ ব্যাংকগুলির মধ্যে দ্বিতীয় সেরা পারফর্মার হিসেবে জাতীয় স্বীকৃতি অর্জন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রী সমাবেশের পর্ব রাজ্য জুড়ে অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। আজ আগরতলার টিআইএফটির কনফারেন্স হলে ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রী সমাবেশের পর্বের সূচনা করে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তের জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক আরো নিবিড় করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর ফলে এখন বিভিন্ন জেলার জনগণ আগরতলায় না গিয়ে ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রীর কাছে তাদের অভাব অভিযোগ জানাতে পারবেন। আজকের পর্বে তিনি ভার্চুয়ালভাবে ধলাই জেলার 35 জন এবং আগরতলার 2 জনের অভাব অভিযোগ শোনেন এবং তা অবিলম্বে নিরসনের নির্দেশ দেন। রাজ্য নির্বাচন কমিশন এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের জন্য বিভিন্ন ব্লকে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার তথা বিডিওগণ গত 18 মে এই তালিকা প্রকাশ করেন। রাজ্যের বিভিন্ন মহকুমা ও ব্লক জুড়ে মোট 1550টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি ভোটকেন্দ্র রাখা হয়েছে মনু ব্লকে, সেখানে মোট 87 জন।

0: 87টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বলেছেন, রাজ্যের যেসব পরিবার মাসে 50 ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন তাদের জন্য মাত্র 1000 টাকার বিনিময়ে সৌর বিদ্যুৎ ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিবেশ বান্ধব শক্তির ব্যবহারে এটি রাজ্য সরকার ও রাজ্য বিদ্যুৎ নিগমের একটি বড় পদক্ষেপ। আজ আগরতলায় রুফটপ সোলার পিভি সিস্টেম হ্যান্ডবুক প্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, বর্তমানে রাজ্যে প্রায় 3 লক্ষ পরিবার 50 ইউনিটের নিচে বিদ্যুৎ ব্যবহার করেন। প্রথম পর্যায়ে তাদের মধ্যে 1,50,000 পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে। বিদ্যুৎ মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার অধীনে রাজ্যে সৌর বিদ্যুতের প্রসার দ্রুত বাড়ছে। বর্তমানে 17,000-এরও বেশি মানুষ এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন এবং ইতিমধ্যে 3,500 পরিবার নিজেদের বাড়িতে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেছেন। আগামী 17 জুলাই থেকে রাজ্যে জনগণনা শুরু হচ্ছে। এই লক্ষ্যে ব্যাপকভাবে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। এর অঙ্গ হিসেবে আজ থেকে কৈলাসহর সার্কিট হাউসে 3 দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সেখানে তথ্যচিত্র উপস্থাপনের মাধ্যমে জনগণনা প্রক্রিয়ার বিভিন্ন পর্যায় ও দিক নিয়ে আলোকপাত করা হয়। উপস্থিত ছিলেন জনগণনা কার্যক্রম বিভাগের অধিকর্তা রতন বিশ্বাস, ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, অতিরিক্ত জেলাশাসক সাগর শোভন দেবনাথ প্রমুখ। এদিকে খোয়াই জেলার জেলাশাসক কার্যালয়েও আজ থেকে 3 দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী, জেলার 6টি ব্লকের ব্লক আধিকারিক সহ 2টি পুর পরিষদের আধিকারিকগণ। রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলিতে 2026-27 শিক্ষাবর্ষের জন্য বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগে 11 শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, রাজ্যের যে কোনো বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদনকারীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। বিদ্যাজ্যোতিস্কুলস.co.in বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের এই ওয়েবসাইটে আজ দুপুর 12টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী 24 মে রাত 12টা পর্যন্ত। পরদিন 25 মে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে। প্রথম মেধা তালিকার ভিত্তিতে কাউন্সেলিং হবে 28 মে, দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে 29 মে, দ্বিতীয় মেধা তালিকার ভিত্তিতে কাউন্সেলিং হবে 30 মে। 8 জুনের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। আজ আগরতলায় শ্রম দপ্তরের অফিসে বিভিন্ন বাজারের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। যুগ্ম শ্রম কমিশনার বিনয় ভূষণ দাস এই কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে বাজার এবং ইটভাটায় শিশু শ্রম বন্ধের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, শ্রম দপ্তরের টাস্কফোর্স বিভিন্ন বাজারে অভিযান শুরু করবে। এই অভিযানে কোথাও শিশু শ্রমিকের সন্ধান পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ফৌজদারি মামলা নেওয়া হবে। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে আজ পশ্চিম ত্রিপুরা জেলার 6টি ব্লকে বর্জ্য সংগ্রহের 6টি গাড়ি দেওয়া হয়েছে। আগরতলায় এক অনুষ্ঠানে জেলাশাসক ডাক্তার বিশাল কুমার বেলবাড়ি, ডুকলি, জিরানিয়া, লেফুঙ্গা, মান্দাই ও মোহনপুর ব্লকের জন্য এই গাড়িগুলি প্রদান করেন। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, ভারত ও ইতালি তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। আজ রোমে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের ঘোষণা করেন। তিনি বলেন, ভারত ও ইতালি উভয় দেশ নৌ পরিবহন, বন্দর আধুনিকীকরণ, লজিস্টিক্স এবং নীল অর্থনীতিতেও একসঙ্গে কাজ করবে। ভারত ইতালি প্রতিরক্ষা শিল্প, রোডম্যাপ, সামরিক সরঞ্জামের যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের পথ প্রশস্ত করেছে। প্রধানমন্ত্রী আরো বলেন, উভয় পক্ষ সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ব্যাপক আলোচনা করেছে এবং একটি ভারত ইতালি উদ্ভাবন কেন্দ্র স্থাপনের জন্য কাজ করছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন গতি, দিক নির্দেশনা এবং আস্থা অর্জন করেছে।
1: मुझे खुशी है कि हम अपने संबंधों को अपग्रेड करते हुए स्पेशल स्ट्रेटेजिक पार्टनरशिप की घोषणा कर रहे हैं। फ्रेंड्स, आज की बैठक में हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली ज्वाइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025-2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है।
0: ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ভারত ও ইতালি তাদের সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এখন তার পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে সক্ষম। তিনি বলেন, দুই দেশের বন্ধুত্ব শ্রদ্ধা ও পারস্পরিক বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অটল পেনশন যোজনা বাস্তবায়নে ভারতের 28

0: ব্যাংকের নিষ্ঠাবান প্রচেষ্টাকে পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব এম নাগারাজু এবং বিশেষ সচিব সঞ্জয় লোহিয়ার উপস্থিতিতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং এই পুরস্কার গ্রহণ করেন। ত্রিপুরায় বন্যা পরিস্থিতিতে দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনার লক্ষ্যে আসাম রাইফেলস ও ভারতীয় সেনাবাহিনী যৌথভাবে দুদিনব্যাপী বন্যা ত্রাণ প্রশিক্ষণ মহড়া আয়োজন করেছে। আগরতলায় অনুষ্ঠিত এই মহড়ায় দুই বাহিনীর জওয়ানরা যৌথভাবে উদ্ধার অভিযান, ত্রাণ কার্যক্রম এবং দুর্যোগ মোকাবিলার বিভিন্ন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি অনুশীলন করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে দুই বাহিনীর মধ্যে সমন্বয় ও প্রস্তুতি আরও শক্তিশালী হয়েছে বলে আজ আসাম রাইফেলসের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। তথ্য প্রযুক্তি দপ্তরের উদ্যোগে আজ আগরতলায় এভিজিসি এক্সআর নীতি নিয়ে এক পরামর্শমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং, কমিক্স ও এক্সটেন্ডেড রিয়ালিটি বা এভিজিসি এক্সআর ক্ষেত্রে বিশেষজ্ঞ, শিল্পপতি, শিক্ষাবিদ এবং বিভিন্ন অংশের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব কিরণ গিত্তে এবং তথ্য প্রযুক্তি অধিকর্তা জেআর আগুল গোশন বি। তাছাড়া এভিজিসি কৌশল টাস্ক ফোর্সের সদস্য অস্টিন ডেভিস, আইআইসিটির বোর্ড সদস্য মানবেন্দ্র শুক্ল, এসআরএফটিআই এর অধ্যাপক সৈকত রায়, নিউজেন গেমিং এর সিইও অনুরাগ খুরানা প্রমুখ। খেলার খবর। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ 4টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় চাম্পামুড়া কোচিং সেন্টার 44 রানে ব্লাইট ক্লাবকে, নরসিংগড়ের পিটিএ মাঠে ব্লাডমাউথ ক্লাব 334 রানে চলমান সংঘকে, এমবিবি স্টেডিয়ামে তরুণ সংঘ কোচিং সেন্টার 16 রানে কসমোপলিটন ক্লাবকে এবং মোহনপুরের তালতলা মাঠে নিউ প্লে সেন্টার 70 রানে বাধারঘাট কোচিং সেন্টারকে পরাজিত করে। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রী সমাবেশের পর্ব রাজ্য জুড়ে অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে মাসে 50 ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহারকারী পরিবারগুলিকে মাত্র 1000 টাকার বিনিময়ে সৌর বিদ্যুৎ ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, ভারত ও ইতালি তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। অটল পেনশন যোজনা বাস্তবায়নে সারা দেশের গ্রামীণ ব্যাংকগুলির মধ্যে দ্বিতীয় সেরা পারফর্মার হিসেবে জাতীয় স্বীকৃতি অর্জন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। স্থানীয় সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শুনতে পাবেন আগামীকাল সকাল 7:35।
1: আপনাদের জন্য গরমকালে আর বর্ষাকালে বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। ঘুমোবার সময় সর্বদা মশারি টাঙাবেন, নিজের বাড়িতে মশা মারার ওষুধ ছড়িয়ে দেবেন।
2: আপনার অংশীদারিত্ব ম্যালেরিয়া থেকে রক্ষা করতে হবে সমর্থ।
3: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: नमस्कार, मैं अमिताभ बच्चन बोल रहा हूँ। आज तो आप चिंता मुक्त हैं। जवानी में कहाँ कोई अपने बुढ़ापे के बारे में सोचता है, लेकिन ये जो कल है ना, बड़ा गजब की चीज है। किसे कब कहाँ ले जाए ये कोई नहीं जानता, पर टेंशन मत लीजिए। आज ही अटल पेंशन योजना में निवेश कीजिए। 18 साल की उम्र से हर महीने 210 रुपए भरने पर 60 साल की उम्र से हर महीने आपको 5000 रुपए की पेंशन मिलेगी। अटल पेंशन योजना, आज ही अपना पेंशन पक्का करवाइए। अधिक जानकारी के लिए तत्काल अपनी बैंक शाखा या बैंक मित्र से आप संपर्क करें।

0: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন বাংলা কথিকা।
1: বিচিত্র দেশ ভারতবর্ষ, চিরবৈচিত্র্যময় ভারতভূমি, অপরূপ প্রকৃতি প্রদত্ত বৈচিত্র্যময়তার অমূল্য সম্পদ আধ্যাত্মিক ভারতের অরণ্য, পর্বত, গিরিনদী, উপত্যকা ও সমভূমির সমাবেশে নিহিত। প্রাকৃতিক বৈচিত্র্যের সাথে সাথে মানুষের মনের মন্দিরে এনেছে বৈচিত্র্যময় ব্যঞ্জনা। মহাঐক্যের মন্ত্রে দীক্ষিত এদেশের মানুষ এত বড় বিস্ময়কর সহাবস্থান ভারতের নিজস্ব বৈশিষ্ট্য। এত বিচিত্রতা ও বিশালতার মধ্যে কবি উক্তি করেছেন, পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নতুন নতুন করে গড়ে ইতিহাস, রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট, কত ফুটে আর টুটে সভ্যতার নবনব, কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। ভারত ঐতিহ্যে সমন্বয়বাদী একক মনোভাব চিরকালের, ইংরেজ ভারতের দ্বিজাতিতত্ত্বের বিষবৃক্ষের বীজ রোপণ করেছিল, কিন্তু আমাদের ঐতিহ্যময় ঐক্যের মন্ত্রে এক সূত্রে বাঁধিয়াছি সহস্র জীবন, এ ধারা চিরকাল বয়ে চলবে। ভারতের প্রাচীন আদর্শ ছড়িয়ে আছে উপনিষদ গ্রন্থসমূহে, ঋষিগণ তেগ ও কল্যাণ মন্ত্রের উচ্চারণ দ্বারা রাজাদের বিপুল সম্পদকে তুচ্ছ প্রমাণ করেছিলেন। বিংশ শতাব্দীর শেষ দশকে পৃথিবী সভ্যতা ও সংস্কৃতির শীর্ষ বিন্দুতে ছুঁয়েছে। গোটা বিশ্বের সভ্যতা দৃপ্ত দেশগুলিতে চলছে বিজ্ঞানের প্রতিযোগিতা। ভারত দক্ষিণ এশিয়ার একটি উন্নত রাষ্ট্র। এদেশের সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র। ভৌগোলিক আয়তনের বিচারে ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। অন্যদিকে জনসংখ্যার বিচারে এই দেশ বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের ভৌগোলিক অবস্থান অনুসারে পশ্চিম সীমান্তে পাকিস্তান, উত্তর পূর্বে চীন, নেপাল, ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মায়ানমার। এছাড়া ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপ রাষ্ট্র। দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত। বর্তমানে ভারত 29টি রাজ্য ও 7টি কেন্দ্রশাসিত অঞ্চল বিশিষ্ট একটি সংসদীয় সাধারণতন্ত্র। ভারতীয় অর্থব্যবস্থা বাজারে বিনিময় হারের বিচারে বিশ্বে চতুর্থ বৃহত্তম। বহু ভাষা, বহু সংস্কৃতির দেশ এই প্রাচীন ভারতবর্ষে বৈচিত্র্যের মধ্যে ঐক্যই হল এর অন্যতম বৈশিষ্ট্য। ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এই আবেগময় মানসিকতা গোটা দেশে গড়ে তোলার লক্ষ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচির ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী। 2015 সালের 31শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের 140তম জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচির শুভ সূচনা করেন। বিবিধের মাঝে মহামিলনের পটভূমিকায় রয়েছে দীর্ঘদিনের অভিন্ন এক ঐতিহ্য ও ভারতীয় সংস্কৃতির মূল্যবোধ। গোটা দেশের জাতীয় সংহতিকে আরও নিবিড় ও মজবুত করার অঙ্গ হিসাবে কেন্দ্রীয় সরকার এই কর্মসূচির সূচনা করেছেন। গত 10ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত গোটা দেশে চলেছে বিশেষ প্রচার অভিযান। এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রকল্পে পর্যটন, সংস্কৃতি, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, স্কুল, যুব ক্রীড়া, উচ্চশিক্ষা সবাইকে এর আওতায় আনা হয়েছে। দেশের স্বাধীনতার 72 বছর পর দেশের মানুষকে সারা ভারতবর্ষ যে এক ও অভিন্ন তা বোঝাতে এ ধরনের বিশেষ প্রকল্পের উদ্যোগ গ্রহণ করতে হয়েছে। গোটা দেশের মানুষের মনের মণিকোঠায় ভারত মাতার চিত্র

0: বিবরণের লিপি অঙ্কিত করার অন্যতম প্রয়াস হল এই প্রকল্পের গুণগ্রহীতা। ভারতবর্ষের সাথে অন্তর্ভুক্ত প্রতিটি রাজ্যের আপামর জনসাধারণ যাতে করে একে অপরের সম্পর্কে জানতে পারেন তার কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্য, ভাষা, পোশাক, বৈবাহিক রীতিনীতি, ক্রীড়া, পরিবেশগত অবস্থান, খাদ্য, জীবনযাত্রার মান ইত্যাদির বিনিময়তার মধ্য দিয়ে জাতীয় সংহতি ও ভারতীয় ঐক্যের অভিন্নতার বার্তা বহন করবে এই প্রকল্পের প্রতিটি পালক। রাজন্যশাসিত বিভিন্ন প্রদেশ যেভাবে মিশে গিয়ে এক অভিন্ন ভারত গড়ে উঠেছে, সেই সুদূর অতীত থেকে এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচি দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে গড়ে তুলেছে এক আত্মিক বন্ধন। ভারতের 125 কোটি মানুষের মধ্যে যারা রয়েছে ক্ষুধার্ত, নগ্ন, গৃহহীন, আত্মনিপীড়িত, সর্বহারা ও সমাজ বর্জিত, সকল অংশের মানুষের পারস্পরিক মেলবন্ধনের সোপান হয়ে উঠেছে এই প্রকল্পের মধ্য দিয়ে। ভারত মাতার সংসারে যেন সবাইকে আপন করে নিয়ে প্রতিটি প্রকল্পের স্বাদ আস্বাদন করতে পারে তার জন্য সরকার গুরুত্ব আরোপ করেছেন। বঞ্চনার নামযজ্ঞে যাতে করে কেউ আবিষ্ট না হতে হয়, নারীশক্তির উন্নয়নে এবং তাদের মর্যাদা রক্ষায় ভারত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প অন্যতম। হিম্মত নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে। দেশের সব বিদ্যালয়গুলিতে শৌচালয় নির্মাণের কাজ শেষ করা হচ্ছে। দেশের উন্নত রেল পরিষেবার পাশাপাশি অপ্রচলিত শক্তি ব্যবহারের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। স্মার্ট পুলিশ থেকে জাতীয় নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এক ভারত শ্রেষ্ঠ ভারতের স্বপ্ন পূরণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক একতাই মূল লক্ষ্য হিসাবে গ্রহণ করা হয়েছে। 125 কোটি মানুষ নিয়ে একটাই ভারত পরিবার। মহিলাদের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ক্ষেত্রে তাদের যোগদান এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জিএসটি বিল দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে। দেশের দুর্নীতি মোকাবেলায় সরকার বদ্ধপরিকর। স্বচ্ছতাই সরকারের মূল লক্ষ্য। ইতিমধ্যেই সরকার 21 কোটি দেশবাসীকে জনধন যোজনার সঙ্গে জুড়তে সক্ষম হয়েছে। খারাপ প্রকোপ কাটিয়ে দেশের কৃষকরা ডাল উৎপাদনে সফলতা পেয়েছেন, এ এক বিরাট সাফল্য। দেশের কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য জলসেচ প্রকল্প উন্নয়নে সরকার জোর দিয়েছে। গোটা দেশের 70,000 গ্রাম ইতিমধ্যেই খোলা স্থানে শৌচকর্মের প্রক্রিয়া থেকে মুক্ত, এক বিশাল সামাজিক পরিবর্তন। দেশের 18,000 বিদ্যুৎহীন গ্রামের মধ্যে 10,000 গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। ভারত সরকার দেশের মানুষের আর্থসামাজিক মানোন্নয়নের লক্ষ্যে বহুবিধ যোজনা চালু রেখেছে। দেশের মানুষের কল্যাণে প্রতিটি ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বাসস্থান, খাদ্য, বস্ত্র, শিল্প প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। বিশ্বের মোট জমির 2.4% আছে ভারতে, কিন্তু বিশ্বের মোট জনসংখ্যার 17.5% ভারতীয়। ভারতের বেশিরভাগ মানুষেরই বাস গ্রামে, আর ভারতে মোট গ্রামের সংখ্যা 6,38,000। দেশে জনসংখ্যার বিচারে কিংবা গ্রামের সংখ্যায় সবার উপরে উত্তরপ্রদেশ। 1,07,452 গ্রাম রয়েছে উত্তরপ্রদেশে। গ্রামের সংখ্যায় এরপরেই রয়েছে মধ্যপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, রাজস্থান। বিদ্যুৎ উৎপাদন ও যোগানের ক্ষেত্রে যাবতীয় দুর্বলতা কাটিয়ে উঠতে উদয় যোজনাটির সূচনা হয়, যাতে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্যাগুলিকে চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যায়।
1: শুনলেন বাংলা কথিকা আকাশবাণী কৈলাসহর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

আকাশবাণী কৈলা শহর, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সঞ্জিদা খাতুন।

আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

শিল্পী সাত্যকীর গাওয়া এই গান কানের সাথেই শেষ হলো লোকগীতির অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত শিল্পী মিতা পণ্ডিত।

শুনলেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। শিল্পী ছিলেন মিতা পণ্ডিত, আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

শিল্পী রেবাবন্ধু বন্দ্যোপাধ্যায়ের গাওয়া এই গান কানের সাথেই শেষ হলো নজরুলগীতির অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ শুনলেন ইংরেজি সংবাদ আকাশবাণী কৈলাসহর। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের অনুষ্ঠান শুরু হবে সকাল 5:53। 5:55 শুনবেন বন্দে মাতরম। সকাল 6টায় অমৃতবাণী। 6:10 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। সকাল 7টায় শুনবেন সুপ্রভাত। 7:10 শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। 7:25 এবং 7:35 স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 সমাচার প্রভাত। 8:15 শুনবেন মর্নিং নিউজ। 8:30 নর্থ ইস্ট নিউজ আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:00 শুনবেন নিউজ বুলেটিন হিন্দি এবং ইংলিশে। 9:10 বিবিধ ভারতীয় অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 11:00 শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। 12:05 শুনবেন সপ্তসুর। 12:30 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 1:00 হিন্দি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। 1:30 শুনবেন বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন মাতৃবন্দনা। 2:00 ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:30 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। 3:00 হিন্দি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3:05 শুনবেন ইংরেজি সংবাদ। 6:00 শুনবেন ঘর গৃহস্থির অনুষ্ঠান। 6:30 শুনবেন কিষাণবাণী। 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 শুনবেন বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 শুনবেন আইন ও অধিকার। 8:30 শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান। 9:00 ইংরেজি সংবাদ। 9:15 শুনবেন লোকগীতি। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 10:00 বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 10:20 শুনবেন ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আমাদের এই অধিবেশনের এখানেই সমাপ্তি। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:33 হয়ে 40 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।